চিঙ্কি জেঠান আর জুইকলংজিয়ে লাপেন পরফাই ট্রক্সিরা মিনিট প্লিকে বাপর হনালিটুম আর সনসন লুঞ্চেটো আর জুইকলংজিয়ে লাপেন পরফাই নর ক্যাপরা মিনিট হংকে বাপর হনালিটুম আর সনসন কার্বি লামার জানালুন আর জুইকলংজিয়ে লাপেন পরফাই সের ক্যাপরা মিনিট ক্রেপ লোতে নালিটুম আর সনসন হিন্দি ডেডলং রেচিং হনালুন আর জুইকলংজিয়ে লাপেন পরফাই সের ক্যাপরা মিনিট প্লি ক্যাপরা ফলোতে নালিটুম আর সনসন ইংলিশ আলুন আর জুইকলংজিয়ে লাপেন পরফাই ক্যাপরা মিনিট করে ফলোতে নালিটুম তিরি মাকাই আজাই মেকিং ডেঙ্গ লং প্যান হেভালি ইং টিপি প্যান নাংলিটুম লামজিওর আর জুইকলংজিয়ে লাপেন পরফাই ক্যাপরা মিনিট হং ক্যাপলোতে নালিটুম দিল্লি প্যান কাপাচাতা হাইলাইট অফ দ্য 20 এডিশন অফ এশিয়া গেমা পুথাক নালিটুম আর জুইকলংজিয়ে লাপেন পরফাই ক্যাপরা মিনিট থং ক্যাপরা পলতে নালিটুম আর সনসন নিহাং নিতু রখাইলুন আর জুইকলংজিয়ে লাপেন পরফাই ক্রুই সিলোতে নালিটুম সরল সেং টং আজাই মেকং ডেঙে লং প্যান হোমসেরা রং পিপি লাপেন ফান্ডার তের নম্বং চিহু চিপুত আর জুইকলংজিয়ে লাপেন আর্নি গাসাম পরফাই কেঠাউরা মিনিট প্লি ক্যাবরা ভলোতে নালিটুম গৌহাটি প্যান কাপাচেটা কার্বি আজাই মেক আর জুইকলংজিয়ে লাপেন পরফাই প্লির মিনিট হং ক্যাবলোতে নালিটুম আসনসন ডিমাসা লোনবারিম আর জুইকলংজিয়ে লাপেন পরফাই প্লির মিনিট প্লি ক্যাবরা ভলোতে নালিটুম আসনসন বৌদ্ধ লোনবারিম আর জুইকলংজিয়ে লাপেন পরফাই ভলোতে নালিটুম রং রোপ আজাই মেকং ডেঙ্গেলং প্যান রমেশ বে লাপেন হারবামন রং পিয়ং বং চিহু চিপুত আর জুইকলংজিয়ে লাপেন পরফাই পর মিনিট হং ক্যাবলোতে নালিটুম দিল্লি প্যান ক্যাপাচিটা হাইলাইট অফ দ্য 20 এডিশন অফ এশিয়া গেমা পুথাক নালিটুম আর জুইকলংজিয়ে লাপেন পরফাই পর মিনিট থং ক্যাবলোতে রংলোতে নালিটুম আসনসন কার্বি লোনবারিম আর জুইকলংজিয়ে লাপেন পরফাই পর মিনিট ফো ক্যাবলোতে নালিটুম রূপজিলিং টিপি প্যান লামজোর কেথান আর জুইকলংজিয়ে লাপেন পরফাই ট্রকলতে নালিটুম কিষানবাদী আজয় মেঘ নালিটুম আর জুইকলংজিয়ে লাপেন পরফাই ট্রকলা মিনিট হং ক্যাপলতে নালিটুম আসনসন হিন্দি ডেডলং রিচিং হনালুন আর জুইকলংজিয়ে লাপেন পরফাই ট্রকসলতে নালিটুম আসনসন কার্বি ডেডলং রিচিং হনালুন আর জুইকলংজিয়ে লাপেন পরফাই ট্রক্সির মিনিট করে ফলোতে নালিটুম আসনসন আসামিস আলুন আর জুইকলংজিয়ে লাপেন পরফাই ট্রক্সির মিনিট হং ক্যাবলোতে নালিটুম অক প্রাণাজাই মেকং ডেঙ্গলং প্যান ডক্টর ইন্দিরা তেরন পি লাপেন ট্রেসি রং পিপিয়ং বং চিহু চিপুত আর জুইকলংজিয়ে লাপেন পরফাই নর ক্যাবলোতে নালিটুম আসনসন ইংলিশ আলুন আর জুইকলংজিয়ে লাপেন পরফাই নর ক্যাবলা মিনিট করে ফলোতে নালিটুম কেপাথু আজাই মেকং ডেঙ্গলং প্যান মিরলংকি রং ফার লাপেন ট্রেসি রং পিপিয়ং বং চিহু চিপুত আর জুইকলংজিয়ে লাপেন পরফাই সের ক্যাবলা মিনিট করে ফলোতে নালিটুম লামজোর আজাই মেকং ডেঙ্গলং প্যান তপন বে প্যান লামজোর কেথান আর জুইকলংজিয়ে লাপেন পরফাই সের ক্যাবলা মিনিট হং ক্যাবলোতে নালিটুম আসনসন কার্বি লুঞ্চে থাকালুন আর জুইকলংজিয়ে লাপান হ্যান্ড লোপিনি আর ট্রান্সমিশন আলং কেরল কেপার জুজি আজাই মেকে নন স্টুডিও করিয়া পর পরফাই ট্রকরা মিনিট ফবলিং জেডক ডকল লাসে দিল্লি পেন কাপাচাটাক ইংলিশ আলাম পেন বেরটা আর জুইকলং পং

0: আরবিআইয়ে কয়,
1: জানি লোক সতর্ক হয় রোগ।
2: লাকে আকাশবাণী ডিফু আদুন্থু ওভে আজাই মেকং ডেং লং প্যান ভিডিও রেকর্ডিং মতে ভিডিও কসলাম পেন্টা ইসি কচেপরং ইয়ার সাই আপুথা সারমন তেরাং প্রতিমা তেরন পে এলভিনসন বে রাকেশ কিলিং লাপেন ফান্ডার তেরন তুমপেন আসনসন কচিংকি জেঠান অর্জুক সিনা
3: পিনি আজাই মেঘ লাকি ইউটিউব কে ক্লেম কেদা মাফু থাকালামলে চিংকি চিথান পনিগ্লো না লাসিনন ইলিতুম কাচোফা পন ক্লেমবাংফু মাতে ক্লেমবাংফি আতুম সামে কাচোফা তেং পেন্দাক আকাশবাণী ডিফু আসাহেম আন নংলিগ এলো আলাংলিতুম ইউটিউব আমেন লাকে দিং এ পিকচার পু পিনি লাবং সো চিংকি চিথান আজাই মেঘ অলং কে বাং আলাংলিতুম আমেন লাপেন কে আসাহেম ও কাচোফাহেম ফু পন কেলাপু হেনলো এলভিনসন বে আলাংলি কে সিইও মতে লবং সো ইউটিউব চ্যানেল আহম ফুইগল আদুন্থু প্রোডাকশন ম্যানেজার লাপেন ড্রোন কাপাং জার পনাবং ফু আমেন লাকে রাকেশ কিলিং পু পুথত ডিওপি লাপেন এডিটর আলাংলিমেন কে সারমন তেরাং পু লাপেন ডাইরেক্টর কনসেপ্ট লাপেন কোরিওগ্রাফার আলাংলিমেন লাকে সামি প্রতিমা তেরন পি পু লাসিনন আলাংলিতুম কোসন সিকে ক্লেম পন মা পু আসায়াম ও আলামলে আর্জুপন ইগলো নেন লাসিকর্তে লাপেন ইঞ্জিয়ার নাংলিতুম কেবাং আবিতুং আনা ফানস্তামে আকাশবাণী লাপেনকে রেডিও কার্য আরাদ্দ আনাহীন পেনস্তামে কার্ডম নাং পাজের ইগল
4: কার্ডম
5: কার্ডম
3: লাসিকর্তে লাপেন ইংজের নাংলিতুম ফান আফ্রাংসি কার্যপন কাং তুং কে লাপ হেল নাংলিতুম কুপিয়া কেবাং পেনসিলাবাং সো ইউটিউব চ্যানেল কাং পুপন ইগল রেডিও কার্য আরাদ ফান থান পাচিনি ইগজিমা
4: ত চৌরপার পিগল আকাশবাণী ডিফু ডাক আপিতুং তুমানস্তামে নীলিতুম দিং এ পিকচার টিম এ তুমানাং চাপাস্তামে কাকেরও পিল আপেন চোরপার পিকল সে লিং পিকচার ইউটিউব চ্যানেল লা কাংপুপন চেং 2023 লবং সিনকান সে নিলিতুম কাংপুপন ইকল কেথান নাম কে দইগো সিদামে নিলি থেগান পেন থান বন ইকব সে লবং সলামাং কে নিলিতুম কেদাম তাং নিলিতুম টিম দাগ দো আন লা নিলিতুম মালং টিম কি তুম পেন চিং রুম লাপেন কে মাথা পন আলামাং গেলা ল নিলিতুম আকি মাং পবাং কে আথিপি বাং কে নিলিতুম লাক ইমিথাং কারবি আখাই ফান লা পিন্ডেং সুম্পন পেন চেংলক লাম আর্জান মাতেদি লাম লুন সিতামে ইলিতুম পেন আংটান আদেয়াত সিতামে আনুর কাপ্রেক তুম সিতামে পাঠেক লং নাং পুসিন ইলিতুম সিতামে আকে মাং দো লাপেন ইলিতুম লাদাক কার্বি ইউনিটি দি ইলিতুম কার্বি আখায় আতুম কপি কোসন কাচিং থাং লাপেন কপি কোসন সিকে ক্লেম মা লাই হুই আর রিলেটেড পেন সিন ইলিতুম সিতামে পাকলাং পেন আনুর কাপ্রেক মাতে আংটাং আকে দো আখায় তুম সিতামে পাঠেক লং নাং পুসিন ইলিতুম সিতামে আকে মাং দো লাপেন লাদাক লং ইলিতুম আলং ডাক আখার বিয়া খাই আতুম সিতামে ইসি হিনি কেচার লি পোনাঞ্জি দো লাপেন ইসি নি লা ভিডিও মতে ভিডিও অ্যালবাম লো মতে লা লামার জানা লং পেন লাম লুন লং পেন সিতামে কেচার লি নাঞ্জি দো ও ইলিতুম আকার বিয়া খাই আতুম সিতামে লা সো লং পেন সিতামে নিলিতুম দা থেক আন পেন মানে নিলিতুম লে কেক্লেম থেক ও পেন লে কেপাকলাং পন পুকালি সিতামে কি থেক পেন এ সন সন নি কি থেক কিচিনি নিলাং তুমান সিতামে পাচিনি পনিং তুং লাপেন কোমানি কে লাপসন আ ভিডিও আলং কে থেক লং পেন আস ইসন সনি কে চার্লি পঞ্জি আসন সিতামে পাকলাং পনিং তুং লাপেন নন সিতামে নিতুম কে দাম তাং পেন নাং ক্লেম পন লো খাই আতুম কসন সি আকিসুং মা ইসি নি তামে পাকলাং পন লো লাপেন মানে মুনিতুম ইনুইট পার্সোনালিটি লাপেন হেম ফ্যামিলি তুম কথা না কিছু মা লাহা ভিডিও পেন সামে পাকলাং পনলো লাপেন আকো দলসুলাং লা কোসন সি ক্লেম পেন চেপা দুক পেন সি ইতুম মুনিতুম ফ্যামিলি রেঞ্জি মা লাপেন কোসন ক্লেম পেন সি আকো পাফ্রাং নজি মা লাহু ইস্তামে নিলি তুম লা নিলি তুম লং ইউটিউব চ্যানেল লং আ ভিডিও বাংকে পাকলাং পনলো লাপেন দোথুলা আসন কাপ্রেক্স তামে আসন কাপ্রেক ব্লোদাং তে লালো পেনাং আলং ইসামে নেতা থেক লং কি পেনাং আদিম আলং টেন ইউটিউব চ্যানেল সামে কাপড়ে কাপড়ে আ কন্টেন্ট দৌড়েপ কন্টেন্ট তোলো তাঁতে লালো আসন দি কাপাকলাং পন কাপড়ে কাপড়ে সি নীলি তুম সামে পেনাং আলং কে উয়ে আফান সামে দি পাকলাং পন লাপেন উয়ে আলন ব্লো বলো তাঁতে নীলি তুম আং তান সামে এ ভিডিও আহিবাং শুটিং দাম দাম দাম লাপেন হালাসো আং টাঙান কে শুটিং দাম লো বলো তাঁতে লাকে ইলি তুম কার্বি আখাই তুম সামে আজিমাথা পজে ও মেশেন মেশেন আলোকেশন মেতে মেশেন মেশেন আদিম ইতুম কার্বি ভিডিও অ্যালবাম লং সামে থেক পন লং লো পু ইতুম কার্বি হিয়া

0: mustami ning chi thedo lapen anut ka prek alapen akhai tum stami theklong po ili tum karbi matela karbi akhai tum stami mesen lo khapaklang pon dress lapen opilo po ke matela scene la hedi background scene matela allocation mukha stami manut ka prek tum ke karbi anglong punang matha ta thekbo lapen anut ka prek tum ke tang tang pusitami nang matha po he stami la kemisen ji phanban ili tum lai hui mate mi thang karbi akhai phan si ke claim pon lo labang so lambang ke
1: মিশন লাই নি ক্লার্ডাক থান পাচিনি পনপত পুথর নাংলি ভান কাজু পন্থু কাং তুম কিলা পুহেল নাংলি তুম লবাংস ইউটিউব চ্যানেল আলং কুপি লামার জানি পাকলাং পন ইকবম নাংলি রেডিও কার্জু আর ফান থান পাচিনি ইকজিমা
0: নীলি তুম নমাতকে লাকার বি লামার জান মাতে লাইসি অ্যালবাম আছে পুলো উইডিও মিউজিক সিমনাই চটলা লুন কান সিমনাই পন ইকবমলা নন কে দাম টাং আন কে
1: তাতে এখাই নন হেজং নাংলি গিপু নাংলি তুম আংতান স্তামে দামলো পোলাসে আংতান কে আনাখাই লোসে দামলো নাংলি তুম থান পাচিনি ইকজিমা
0: নন মাত নীলি তুম ইউটিউব চ্যানেল লং আংতান আনকে দাম তাং আ ভিডিও বাংকে এসি নিকে থমবাক দল ইগলো সি নীলি তুমকে দাম লাকে লাহেল মেঘালয়ান দামলং ল মেঘালয় মতে শিলং লাইলুম দে আলোকেশন শিলং আলোকেশন লং মেঘালয় স্টেট লং লাপেন ইসি বাংকে নাগাল্যান্ড ল এনলাম লং ল লাপেন ইলি তুম হেড আদুং হেড হয় ল হাফলং স্তামে ডিমাসাও ডিস্ট্রিক্ট স্তামে আউট অফ স্টেট কে নাগাল্যান্ড লাপেন মেঘালয় সি নমাত কে নীলি তুম শুটিং নামলং চটলা
1: আংতান কে দামা বাং কে লাম কানারজান কাসিলাম দাম ফান চটমা মাতে আকা প্রেক কামাথা লাপেন কে আকিমাং তা দোপন লি থান পাচিনি ইগজিমা
0: আংতাং আন কে দাম নীলি তুম আকিমাং কে লাল মেন ফোকাস আথেপি অবেক বাং কে ইলি তুম কার্বি খাই ভিডিও স্তামে মিসেন পাকলাং পঞ্জি পুনিং হাং কামাথা সি আংতাং আন কে দাম হক পেট বাংকে
1: মিশন ওকে নাংলি থান পাচিনি ওপর পুথর নিলি আর্জু থুইং তুং ম্যানেজার লাপেন কে ড্রোন কে অডাবাং ফু ফানসামি আর্জু পন থুইং তুং নাংলি লবাং সো ইউটিউব চ্যানেল লং কমেন্ট টু পেনসে কাছেরাপ দুনল নাংলি থান পাচিনি ইগজিমা
2: আপ্রাং সি চোরল পিনি নিলি তুম আফান দিঙে পিকচার্স আতিমা তুম ফান না চোফা পট পিনি আকাশবাণী ডিফু আবি তুম তুম ফান নিলি তুম হিয়েন পেন মে চোরল লাসিলাল দিঙে পিকচার্স লং নিলি এস এ ম্যানেজার কাছের আব্দুল আবাঙ্গে 2023 নিঙ্কান লমল আপ্রাং আপ্রাং পেন্টা নিলি তুম পুয়ালাংলি সিও অ্যালভিনসন বে পেন্টামে নিলি তুম নিলি সামে চিংবাই বোম ইলি তুম সামে প্রোডাকশন লাসন হিন ক্লেম সিনাং পু লাসন চিংবাই বোমল লাপেন চিংবাই পেন নিলি তুম হিন চেদন ল চেদন পেন নিলি তুম লাসো অপারেকশন লং বাংকে নিলি তুম জিরপো ডেট সিকে ক্লেম নন পন্টা লাসো পেন নিলি তুম চেং ল লাপেন চেং ডেট পেন নিলি তুম কেনাং শট কে কপি লমা প্রোডাকশন লং ইসি কে ক্লেম পোলো তাংতে ক্যামেরা নাইং জি ক্যামেরা কেদো চটা চকছে লাপেন ক্যামেরা লং আসন মুং এসেসরিজ পো হরমু দোলেন লাপেন ড্রোন দা কেনাং শট ন লমা কাইকে হাতেমালা এরিয়াল ভিউ পুতো আংসং পেন মোহর কে নেপল লাপাং দা কেনাং শট আনপার কে গিম্বল পুতা দোলেন লাহাই দা কেনাং শট আমা সিনিলি তুম দা লা চিংবাই ল লাহাই হিন বাঙ্গাইলি তুম লং আবিলাং সি কে এন্ডাম জি কোনার লতা দোলেন আমা নীলি তুম চিংবাই চিং সাই লসো হতামে দা এনে গুহাটি দাদো সামে গুহাটি আন বাঙ্গে আদর বাং জুম জেদ আমা সি নীলি তুম দিল্লি আন সামে কাপালি ফানচি সিক ল আতিম পালে ল দিল্লি পেন সেলাই হরমু ওয়ান ল লাপেন্সি নীলি তুম নাংলে দেট হরমু নাংলে দেট পেন নীলি তুম অ্যালবাম কাপাং চেং চেং লাবাঙ্গে নীলি তুম ফালা বি ওয়েট জি পো অ্যালবাম হেন ল কাপাং চেং চেং লাসো অ্যালবাম লং কে কাজ বাঙ্গে প্রিন্স রং হ্যাং লাপেন কিরানিং টিপি হেন ল নীলি তুমকে চেং চেং ল
1: মেসেন ওকে হাই নাংলি মেসেন পেন থান পাচিনি পনপত পুথত কার্যুপন থুজিকে লাপু হেল মুহেজং নাংলি কিপু ড্রোন সিতা মেয়ে দোপু লাসি লবাংস ড্রোন কাপাং যারকে নাংলি মেথাং কে থেক পেন মা মাতে কোনাদনি সেকে কে এন্ডন লাপু সন্দম নাংলি থান পাচিনি গিজিম
2: লা বাংস আলাম থে বাংকে লা ড্রোন পু আলাম থে বাংকে ইলি তুম নীলি জুং জুং সামে মানে কেচারলি দুন পো বাঙ্গে আবে আথেমা কে ডাক আসাম আংকাং সামে লা ড্রোন কাপাং যার আই স্কুল মাতে আ ট্রেনিং কি পিয়া দিম বাঙ্গে আবে ইন্ডিয়া লং দো সিতামে কম ও লাপেন কে প্রাইভেট আদিম সাইডে আপদ নীলি জুং জুং সিতামে কাভেডেট আপদ যেনেবা ফিস কি পিউনজি বাঙ্গে নীলি তা চেতরক আমাশি নীলি কেটেং সি বাঙ্গে ইউটিউব পেন সিকে ল্যাং ইউটিউব পেন আ ভিডিও পেন ল্যাং ল কাপাং যার কোসন মা কা কন্ট্রোল

0: কোশন মা আমার সে নিলি লাংলো আমার সে নিলি হলো শর্ট প্যান্ট তার মানে নিলি জুং জুং সামি এস এ ইউটিউব লং ভ্লগার্স লসন ইনিং হ্যাং ও ট্রাভেল ভিডিও লসন কাছে লাম ফান ইনিং হ্যাং ও আমার সে নিলি ড্রোন কে নাম জি ফান্তামে নিলি নিং হ্যাংলো সেটামে কে নাম দাম জি কনাদ লো পো বাং নিলি তামে ইফুয়ার লো কামাথা বম লসন দোলো হে এঙ্কে গুহাটি সেচামে আর্জু সামে নিলি দাম থেকে আমার সে ঠিক লাসোহর নিলি 2017 আনিং কান নিলি ফান আকেহেলো না পাচারলি দো আমাসি নিলি হলা আকেহেলো গে চারলি দামা লং পেন্সি নিলি হলা দাক জিরপো ইনোট বাহিনী হলা দাক চিচিনি দো আমাসি নিলি হলা সো চারলি বম হুট স্কলারশিপ বা পয়সা তান নিলি লং নাং জাং চিত আমাসি নিলি লাসো স্কলারশিপ বা পয়সা বাঙ্গে এন্ডেড লো আমা নিলি হেলা ইনিং কে হ্যাং নাই লা ড্রোন কাপাং যার পু হলা সোহত লা ড্রোন মিনি পু দো লাং DJI মিনি পু দো লাসো ড্রোন নিলি দিল্লি নিজের পোপেন দামসি নাম দাম দেলো আমার সে লাদাখ পেন্সি নিলি কাপাং যার তা কেচারলি লো এমে না জুং জুং সি লাপেন এমে না ভ্লো ভ্লগিং ভিডিও তা দেখ সি লাসোট পেন্সি নিলি কে চেং
1: মিসেন ওকে তাংতে খাই নালি কে ড্রোন কে পাং যার বাইর লতে মা লাসি ড্রোন বাং কে কপি আর ড্রোন বাং সি কে মে নাইলা নালি থান পাচিনি ইজিম
0: ড্রোন পোলো তাংতে ইলি তুম আখাই লং পসামে কাছিনি নে তুম সিতামে টপিক সেলাং বা নিলি সিতামে লান কাছিনি ও গে কালি নিলি কাছিনি আন আবাঙ্গে নিলি নন নং থান পো ড্রোন বাঙ্গে লালো ইলি তুম কপি ফাঁসি কাইউজি মা জনেবা নন ইলি তুম আঝাক তুমকে কিজুই দাম আনি হ্যাং তুমতা দো আঝাক তুমকে প্রোডাকশন লং এপেনি তুমতা দো আঝাক তুমকে নানি ইন্ডাস্ট্রি লং কাইউজি তুমা দো লাসি ড্রোন আবাঙ্গে দো বিগ ড্রোন বাঙ্গে জেনেবা মিনি পেন্ডাং লক আপ টু হাই ভেরিয়েন্ট আদর দা লসন দাক থাকলো মিনি বলতে আদর কম চেটপো তোমসে মিনি কালি বলো দাঁতে আদর সো চেটপো লাসি ড্রোন বাংলা দো মিনি দো যেবা নে নন নাংথান পো নন তোমলা মেনলি ওয়াইডলি লা কে ইউজ ও ড্রোন বাংকে লা DJI ড্রোন বুদলো লাপেনকে চাইনা পেনসি ডাক ইন্ডিয়া সামে না ইম্পোর্ট পো ইন্ডিয়া লং কে ড্রোন বাঙ্গে দো সেটামে লা আন কোয়ালিটি মেমে লাসি লা DJI ড্রোন পো বাঙ্কে চেঠাঙি গলো DJI ড্রোন তা দোপিক মিনি প্রথম বাঙ্কে লাগে কোয়ালিটি কম চাট পো আলা তোমা বাঙ্কে ভিডিও ফুটেজ সিসামে মিনি তোম বাঙ্কে 1080p লান সি পিয়ন চট পো লাপেন থে চার দলাং মাভিক মাভিক টু মাভিক থ্রি মাভিক থ্রি ফোর প্রো লাসন্দা দোলো হালা তোমা বাঙ্কে 4K নন লম কেনাং শট আ কোয়ালিটি 4K আপ টু 60 FPS 120 লাসনটা পিউন লো হলা তোম ফানকে যেনেবা ফিল্ম শুটিং লং সামে হালা সো ড্রোন বাঙ্কে ইউজ উন লো
1: মিশন ওকে হাই নালি ক্লাডাক পেন থান পাচিনি পনপত তাংতে ইলি তুম ড্রোন না ফথাকে পেনাং চে থান পনলো নালি কে ম্যানেজার লতে মা লাসি ম্যানেজার নালি সাই কোসন সি কে লাংচারি পন মা লাসো ফথাক নালি থান পাচিনি পনজি মা
0: নেলি দিঙে পিকচার্স আর প্রোডাকশন আলং ম্যানেজার আর পু আসায় বাঙ্গে লালো নেলি কে ক্ল্যাম কে দাম আলং কে ল্যাং দুন কে ফোফে কে দর্দে কনাৎসি কে দোমা মানে অ্যাক্ট্রেস আফান কাংথুম কে ওয়ান লাপেন হালাহাই দর্দে ফোফে কে ল্যাং দুন নানে পেন হালা পো কাচিং কি কাছে থান লাহাই ল নেলি সাই বাঙ্গে
1: মেসেন ওকে পুথর নিলি ইডিটর মাতে DOP ফানস্তামে আর্জি পন্থুইং তুম নাংলি লাবাং সো ইউটিউব চ্যানেল অং কমেন্ট টু পেন্সি সাই কাপাং চেং দুন লা পেনতে নাংলি সাই কুপুসন সি ক্ল্যাম্পন বম ল নাংলি রেডিও কার্য আরাত ফান থান পাচিন ইগজি
2: চরলা আকাশবাণী ডিফু বিতুং আহেন ফান্দা নীলি ফান লাবাং সো লামথে নাং কার্য পন ইকপ নীলি ডিং এ পিকচার্স অলং আসায়ং দেং নীলি DOP লাপেন ইডিটর আসায়ং দেং কেক্লেম দন ইকচেং গে লাগে 2023 লাবাংসো প্রোডাকশন তা লাসো হুৎসি কে ফর্ম ল লাপেন হালাসো হুৎ পেন তা নীলিত ইসি টিম নিতুম চিংবাই পেনসি আসুৎ পেনসি নীলিতুম ক্লেম রাপ পেরল
1: তাংতে কে হাই নাংলি কে DOP মতে ক্যামেরা কে অরাবাং ফুল লাসি লাবাংসো ক্যামেরা কে অট কে কো আনা কি সুম মতে কো আনা কে জয় দোলো নাংলি থান পাচিনি ইজিমা
2: লাপুল ক্যামেরা কে অত আহিন বাঙ্গে লাপুল ইলিতুম দেখ নন মাতকে ক্যামেরা দোলো পুপেন তুলি লক বাঙ্গে জয়কে সেটা হুল বাংশো ক্যামেরা আরলু যে ইলি ইসি ভিডিও কেপা চকলিম জি ফানকে ইলি ইসি কনসেপ্ট দো লাসো কনসেপ্ট বাঙ্গে ইলি চার্লি দুন পোলতে হালা দাক বাঙ্গে দো উই তা নিলি তাকে চার্লি দুন পেন গালি

0: Tao là số lắm bạn kể nilitum hoặc là nilitum là team hoi bên tami hết đi nilitum tiếng cái picture YouTube channel hoi bên bạn kể nilitum mà căng vai pon kia đó đó pulo đang te đã actress pun nói là mà te actor pun nói tami hết đi nilitum căng vai pon kia là lo cái chính sĩ kia là lo isi ai ít đi ai ít tami arta tami lang nang có cái chính sĩ đi
1: Cần
0: arta nên căn cái nền kẹp api an bạc pen lo pulo đang te là arta lang po là pen adun tu la la bang so actor actress experience do ma ve ma la
1: Cần
0: tum thek se ri ma thek the ma pe ne sab so la ke than he ge do ve joy ke ma afrang ko na pe ne ka prek prek la hai lun lama nat ka charli do ma ve ma last time ni li tum lang pon pon la pen isi bang ke ka do ve la figures figure na sta mi lang pon he di je la so arta pu ka li aling aling ka son hela ka shooting isi mate ka che parjan ji আফান আকাচিলন দোমা বেমা লাস্ট আমি লাং পনিং দে টিক ইসিপেন পুদামতে আরাজি পফান লক কালি হে হালা আবাং কে থে কি বি দি লাবান সামিনি লি তুম লাং পনিং দে লান ল
1: মেসেন লকে হে নলি থান পচিনি পন পত পুথ নলি তুম ফান আজি পন থুইং তুম ইউটিউব কে নলি তুম ক্ল্যাম পন বম ল কে চেং পেন নন পান সামে নলি তুম ক্ল্যাম রাপেট সে ক্ল্যাম পন বম ল লাসি লাবাং সো সাই কে ক্ল্যাম পেন মেথাং কে রং ইয়ার সাই ফান কাচেলং পন ল পুসন দু জিমা নলি তুম থান পচিনি ইক জিমা
0: চোরলো আপুসন আলাম থে নাকার জোপ লালো কেরেং জি আওয়ার সাই ইউটিউব আহিন পেন বলদং তে লালো ইউটিউব মাতে ইউটিউব চ্যানেল লং পোস্তামে এলি তুম দো ও ইসি কে লালো প্রোডাকশন ল ইসি পেন দাম তুলো বলদং তে ইলি লাকে এলি ভ্লগিং চ্যানেল দো আহা তুমকে ইউটিউব পেন স্টামে ইউ নিউজ চ্যানেল কাম্পুটন দতলো পোর্টাল চ্যানেল আনুট পেন কে নানে ফুড ভ্লগস তাহ নানি এডুকেশন লাসন কে পিডো ল সামে নন নি তুম চেথান আমি বাঙ্গে লালো প্রোডাকশন আহিন পোলো তাংতে নিলে তুম ইউটিউব পেন বাঙ্গে লালো নিলে তুম রিভিনিউ মাতে লা পয়সা জেনারেট জি জেনারেট রেকে লালো নিলে তুম লা ইসি আ ভিডিও সেলাম পো লা পেন ইউটিউব লং পিডেট আফি লাস আ ভিডিও লং ভিউস কোয়ান শিখে বাং মা লা পেন ভিউস আলা আরলো অ্যাডভার্টাইজমেন্ট কোয়ান শিখে বাং মা লাস্ট হিন পেনসি রিভিনিউ আবাং কে হালাদা চিংসম পো চে কালেক পো লাস্ট পেন ডেট আফি সে হালাদা বাং কে টোটাল চে সা পো যে লাস্ট আ ভিডিও লং পেন ইলে তুম কো আনসি মানে পয়সা জেনারেট লোমা লা পেন আকো দুথলাং ইসি পেন কে অ্যাডভার্টাইজমেন্ট মানে আবাং ফুজংসি নিলে তোমা চ্যানেল লং আ ট্রু পেন অ্যাডভার্টাইজমেন্ট নং পি পি পন্থা পোলাদে হালা পু পেন টা লং পো লাসন সি নিলে তুম বাঙ্কে লা ইউটিউব পেন বাঙ্কে রিভিনিউ মানে পয়সা হিন বাঙ্কে লাসন সি ইনকাম লো লাপে ইসি কেরেং দামি আবার সাইড দোমা বেমা বাঙ্কে লালো জংসি ইলি তুম ক্লেম পামে পোলো তাংতে ইলি তুম প্রোডাকশন হিন মানে ইউটিউব থ্রু বসামে ইলি তুম পেনাঙ্গান দো ফর এক্সাম্পল নন ইন্ডিয়া লং ইন্ডিয়া লং চট্টাকালি লো লাকে অল ওয়ার্ল্ড ল টি সিরিজ দি টি সিরিজ তুমকে ইলি তুম যেনেবা নিলিস্টামে জন্ম মে লাং আলং তুমকে হলা সাপ্রাং পেন মানে টি সিরিজ পুকে এনকে আলং লি তুমকে টি সিরিজ কে নট অনলি মিউজিক ভিডিও আহিন সামে আলং লিতুম কাপড়ে কাপড়ে আলং ওয়েজ যেনেবা তামিল তেলেগু কানাডা আলং লিতুম টি সিরিজ আহিন পেন সি পেনা আন ইউটিউব লং সামে চ্যানেল দলো লাসি ইলি তুম হলা তুম পেন জং সি লাং দাম পুলো দাংতে নিলিগা মাথা জুং জুং বাংকে ইউটিউব পেন সামে বা ইলি তুম প্রোডাকশন আহিন পেন সামে ইলি তুম কেরেং আওয়ার সাইকে দো
1: মিশন ওকে হাই নাহলি ক্লারডাক পেন থান পাচিনি পন থেকে পথ পুথ নাহলি তুম ফান কার্য পন্থু জি কে লভ হেল ইসি লাম রাজান কাসেলাম জিয়া ফানকে কোয়ানা পর মতে আর্নি নাং পন নাহলি তুম থান পাচিনি ইকজিম
2: লাল নিলি তুম ইসি লুনকান আর্জান কাপন্ডা পন আপর কেনাং গে লাকে কাপন্ডা বেক নিনি কে নিলি তুম লা লুনকান আর্জান মোর কেনে লাবাং নাং লো সেটা নিনি চটকে কালি ল যে ইসি কে পাতাং দে জিয়া ফানকে লা ইসি লুন কানার্জন কে পাত্তাং দেজি এফান কে নিলিতুম নিফ ট্রক বাঙ্গে না নাং ই ককৃতি আঠে কাসুটিং বাঙ্গে নিনি কম নাই সেটা নিনি বাঙ্গে নাং ই কক পো লাপেন হালা ইডিটিং দলাং ইডিটিং দা নিথম মা নিপ্লি ব্যাক নাং কক
1: নাংলিতুম লাবাং সো সাই কে ক্লেম বম কে কপু আনা কায় আফান ল নাংলিতুম থান পাচিন ইগজিমা
0: ছোরো ল পসন আলাম থেনাকার জুপন পথ লাসি লালো নিলি তুম লা প্রোডাকশন লং নিলি তুম লা কে ক্লেম আ বাঙ্গে নিলি তুম কানা কাই ভাঁজি ক্লেম ইমা ও বাঙ্গে

0: nile tum kaiding pi si klemi po bangke la bangke anutin da chipu thek the athema anutin sita me le tum arni sima arni si ge kapre ka size sita me dui mena mena long sita me lapen ili mena non mat ke nile tum tim along ge sipu dam lo nile tum resource ai dela se arni sima arni si ge nile tum ta piso so me ng lapen kapre kapre ka sai sa meli toma long wang tai sita me ni li toma ke mangge la lo je isi production bolote la lo ni li tum long sa me ka ching wai do un an ke ni li tum claim ji che rap ji lapen jakong do an ke ni li tum mangge la so production long bang ke so team tum tam claim po
1: tang te ghai nang he jong nang li bu claim bom dam bom pen আর্নি সি কে আনুতিন স্তামে সাই কাপ্রেক দুজি লপুসিনাং লিপুপন লাসি হালাবাং সো হুট লাবাং সো চ্যানেল কে কুপুসন সি মাথাপন পনাং লিতুম আনুত কাপ্রেক ফান্তং পি ইক পমা মাতে মেথাং সি মো ফিসা চে অথু প
0: চোরো লপুসন আলাম তেন কার জুপন পন লাসি লালো চ্যানেল বাং

0: hai nong hai jong nang ligi pu klem bom dam bom pen ar ni si ke anutin stame sai ka prek duji apu si nang lipu pon la si halabang so hut labang so channel ke kupusan si mathapon pon ang litum anut ka prek phantong pi ik poma mate methang si mo phisa che otthu po
1: chorolo apusan alam ten kar jupon pon la si lalo channel bang ke nilitum si ake cheng ben tame nilitum kaching wai pen si kangpu pon lo pot channel bang ke mo aphit pusrami nilitum ahin pensi chotpon thippo nilia porabe pualang lia por dohot pasamela posi nilitumang bongsi pachelar pon bompo
0: mesano kai nang li than pachini pon pot puthot nang litum phan kar jupon thugang tung ke la pela nang litum ke claim ke cheng pen non an ko an ang deng li don
2: nilitu nonomat ko anang deng ma pulotang te nilitum nonomat ke youtube channel samela unlike ang tang okalila si nonomat samela nilitum subscribers mate nilituma phan ratum nilituma phan nang kachirap don lake kadu we pe nonamat subscriber pulotang te nilitum lo suri plike pra theroxira pharo plira kretrok la ansi dola nonamat ke kadu we pen ke si suri pokap le lela nonamat ke nilitum lo si nilitum body pon bompo lanse se anse pa prangin pen ke
0: mesen okay nang li than pa chini pot tangte khai nang litum youtube channel lo mangke lun kan narjan la pusi thapon chatma mate kapre ke thapon ji ka chisik la pusan da dolan li than pachini ek jima
2: nilitum non ke dam tangan ke lun kan narjan si nilitum thapon ek bom chat la youtube channel la ngobang ke la pen ke bang ji ara langar ni bang ya kama thapon do nilitum lam kan arjanan samedi akang thim asami ke thapon ji do kemang pon do la pen isi lalo episode live comedy live samini litum short video la de chi ek ben la lam kan arjan ki chi samini litum ke thapon ji a kemang do
0: mesen okay nang li than pachini pon pot puthot ka ji pon ji ke la pehla nang li tum labang so sai ke klem pon pen nang li tum ke klem ik ver la tema la si nang li phi nang ke klem do na phan mate solang do rar phan nang li tum ko pi than pachini tung la
1: to churo lo la solam the na kar ju pon pot lasela pulo nilitum dinge pictures team abitung a hin pen nilitum rat atum phana pachini alam the gela pulo acting a hin letam phosami ilitum kacharli a hin bangke ilitum charli pon bom nangji un an ke li kacharli a hin na si ilitum focus nangji athema kacharli pen hanlo ilitum ajara hin sisami our sai mo phita ke longji lapen acting a hin stamme nale tuma ninghang opulote ইলিতুম ইলি সাইড লাসন ইলিতুম ক্ল্যাম্পন বম্বি লাসি লালন ইলিতুম গা পাচিনি বাঙ্কে লাপুলো নালিতুম আজাদ আসাইলে ক্ল্যাম্প হুসামে কাচারলি বাঙ্কে ইংটন নাংলি
0: মেসেন ওকে হাই নাংলি জুমেসেন পেন থান পাচিনি পনপদ লাসি কর্টে লাপেন ইঞ্জির ইলিতুম কাচে থান্দা নাংজি কে দো ওলাং তেমা বনসামে ইলিতুম লং আপরালাম দো কপদ লাসি নাংলি তুম দিং এ পিকচার আবিতুং apor chipi penda akaswani dipua sai em an wang pen nang litum ki klem ke dam sai amu mate mesen mesen pen harara phan same than pachini pon thega pot suri suri akardom nang pajer iklo la pen ke an so se aprang ki klem me ke dam me je phan same arnam long pen hirjume na hang pilo la se akaswani dipua hin pen mate radio kar juara do ana hin pen same nang litum phan puthot kardom nang pajer thuigla
1: kardom
3: লাপনাপর নালিতুম ওভে আজাই মেকাং ডেঙ্গালং প্যান ভিডিও রেকর্ডিং মতে ভিডিও কসলাম প্যানটা ইসি চেপরং ইয়ার সায় পুথা সারমন তেরাং প্রতিমা তেরন পে এলভেনসন বে রাকেশ কেলিং লাপেন ফান্ডার তেরন আটুম প্যান আসনসন চিঙ্কি চেথা নালিতুম আর্জিগলং টাংলং লাকে আকাশবাণী ডিফু জাইমেকে পাচাটাক পনবম লাগে এফ এম বেনালং পেন ফারো ইসিরা তবরে সরকে মেগাহার্স লাপেন ইউজ অন এয়ার এফ পেন টানালিতুম কে দো অনাজাই মেকটা অর্জুলং এক জে
4: মন কি বাত হে জন জন কি সভি কি কুছ আপনি সি সংঘর্ষো কে কুছ কিসসে কাহানি কুছ সফলতাও কি অনকহি বিরাসত কি উম্মীদে নয় ভারত কি মহিনে কে আখ

লাপনা পর নালিতম লেখা লামার জানালং পেন প্রেম তেরাং কিলু নালুন আর জিগলং টাংলং আদুন্থু একা এমংবে লামার জানালং পেন জিটেন তেরাং লাপেন অল্পনা ক্রোপিয়ডম পেন কিলু নালুন আর জিগ সিনে আলো নালাম থে মাচিং আসামি

লাগে আকাশবাণী ডিফু জয়মেকে পাচে তাক পনবম লাগে এফ এম বেনেলং পেন ফারুই সিরা তবর সুরকে মেগাহার্স লাপে নিউজ অন এয়ার এফ পেন টানালে তুম কেডো অনেচা মেকটা আর্জলং ইকছে আদুন্থু হিন্দি ডেডলং রিচিং হনালুন আজাই মেগাং দেংলং পেন আসন সন হিন্দি ডেডলং রিচিং হনালুন আর্জু ইকসিনাং আপ্রাংসি মুকেশ আতুম পেন কিলোনালুন আর্জু ইকসিনাং আলোন আলাম থে এক দিন বিট জায়গা।

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইদু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
1: কাপাচে থাঙমি আসন তে দুপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজিয়ারনি আলাম পাংরি পাংদন আদামাসারনি মাহাঙ্গে থেকা বিয়ার্টা কিথি কে চাঙা বিয়ার্টা কে জ্বর কে নাম আলাম কুলারকি মি কাং পুয় বিয়ার্টা হেম কি মি কিলুট আর্নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙা জে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বিয়ার্টা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগল্যাং
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লকা হুমরি দাম নাংজি কে
1: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সেদাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বাপ্রাং দা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ওয়াংিক নই লাদাক আকাশবাণী দিফুয়া লং
2: আদন্থু নিহাং নিতুর খাইলুন আজাই মেকাং ডেঙ্গলং পেন আসন সন নিহাং নিতুর খাইলুন আর জুইক সিনা আপ্রাংসে

0: adunthu ninga lolam the ang denga longpen henry timung pipen alangli ninga lolam the arjik sinam
1: নীলিমেন কে হানরি তিমুংপি নীলিমাহাং কিথেক কে সারি হাজান হানজাং লাংসো টিমুং আরং কংচিং আরং নীলি ইনন কিদো লাকে টিফু সেন্ট মেরিস আদুং সিদো হিডি লাংসো নীলি কিথান কাংটুং কে সোয়ারলো দুম ওসমার কাচি লাং কাচি থান কাচি মুম লাহাই হুই বর ই পিক নাংজি ওসমার ফান লু কাচি থান লাপুহুই বর ই পেক নাই ইলি সোয়ার লো তুম লাসি সুপিন সো তুমকে কিরি কারলান দাম্প লাসো ফিকে ইলি সোয়ার লো তুমসি ওসমার লানা পিলাং প বা ইমিথাং সোমার টচিলানা নাং প লাপেনকে চোক্রেম চোদাম সিতাহেম আসাই দোয়ান সিতামে সোয়ার লো তুমসি লাকে ক্লেম নাং প লাপেনকে সুপিন সো তুমবাংকে লাকে কিরি কারলান আতুম লো লাসি নীলি বাংকে নীলিহীন পেন নাংরি তুমফান থান পাচিনি কাং তুম সোয়ার লো হিন তোমাকে লা ওসমার লো কাপড়িয়া বা এ চিলাং পামি পামি নাংজি পুসি নীলি মাংকে থান ইংটুং লাসি নীলিলাম থে লাংসি ইংটন ইংকগল কার্ডম
0: লাপন পর নালি তুম নিঙার লোলাম থে আং দেঙে লং পেন হানরি টিমুং পিপেন আলাংলি নিঙার লোলাম থে আরজিগলং তাংলং আদুন্থু সোর লো সেয়ংটং আজা মেগাং দেঙালং পেন মাস্টার কেম আলং সিলভার মেডেলিস্ট আনং এ চেপালংটন আবাং ফি হোমসেরা রং পিপি লপেন হুদবং ফান্ডার তেরনম্বং চি হুচিপুত আরজুয়েক সিনাং
2: আফ্রংসে রেডিও কার্য রাত আনা ফানস্তামে নীলহীন পেন সুরি সুরি নিংকাং সাম কার্ডম পাজেরগলো পিনি কাচিং কি চেথান পঞ্জি লাকে ইনুত সোয়ারলো লাপেন আলাংলি কে হেমরিত চিবচে তাঙা বাং ফি লাপেন কে ওসমার সিতামে বাংকে থম দোলো পো বন সিতামে আলাংলি কে কাছে পাদুক পিক পেন মাতে আলাংলি এথলেটিক কিদুন পেন আসন আসন কাপাথু মাতে কে কাত পুনন কে চন পুনন আলাংলি আনিং কেহাং পিক কাবর ই পেন আজক এলিতুম কার্বিয়াংলং লাপেন আসাম লাঞ্চতকালি আলাংলি ইন্ডিয়া আংকাং পি এফানস্তামে নং মে সিকে ওয়ান পিল আলাংলি তাইওয়ান কান্ট্রি তাইপে আসি তিয়ালং কেপেমান পন মাতে কাপাদোপন ওয়ার্ল্ড মাস্টার গেম আলং আলাংলি লং জাম্প মাতে কেচন আলং হিনিয়াং ডেং আনং এ চেপালং দুনসি নং মে ইন্ডিয়া আংকাং পি আফান লাপেন কি এলিতুম আহাওয়ার মাতে ইলিতুম কার্বিয়াং লং আফানসি তামে আলাংলি নং মে সি একে ওয়ান পিল লাসে আলাংলি মেন লাখি হোম

0: ত নাংলি ফান আর্য পন্থুলং নাংলি লবাংসু আসাই মতে নাংলি কে স্পোর্টস নিং কে হ্যাংপি কে বাংফি লাসে কাচাপা থেকজি আফান কাচাপা উঞ্জি আফান কে কাচারলি কে আকে নাং সৎ লাসে নাংলি কুসুম সে কাচারলি পন লকে আইপি লাপেন নাংলি কে সোয়ারলো লাপেন কে হ্যাম চেবো চে তাং বাংফি পয়ফিস তামে নাংলি আপর কুসুম সে নাংলি কাপাচে তন পন পেন কাচারলি পন লকে আইপি লবাংসু থাক তামে নাংলি রেডিও কার্য আর ফান থান পাচি নি পন একজিমা
1: চুরুলো লবংসো কার জুপেন পট নিলি কে লবংসো স্পোর্টস আবাং কে নিলি নিং দক পিক আপটসি আহক লতেমা নিলি কে হেম কচবুচি আবাং ফিলো পেন কে ওসোমার তাদো ওসোমার বাং কে থোম দো লাপো আনং বং পেন সিতা মে জাসে মেট নিলি ফান না কা সাপোর্ট আকে নাং সট লাসি ও নিলি ফান না বাং কে নিলি হেম সর বাং না সাপোর্ট পিক নিলি হেম সর না কা সাপোর্ট পিক পেন জক সি নিলি কপাথুহিন পুলো তাংতে প্র্যাকটিস আকে নাং সট
0: কলং
1: লবংস পর কচি পি দে জে ফান কে হেম কচু বোচে তুম ফান কে আক শিক্ষক দু আক তোরা থে পিক বন সিতামে পিনি নিলি ফান নিলি হেম সর নাগ সাপোর্ট পেন জক নিলি ক প্র্যাকটিস ফান সিতামে অপর লং আদাব আরনি গংসাম পুসিতামে লপেন লবংস পর কপু সোন সি নিলি কচি লং ল পুলো তাংতে নিলি আদাব পর আদাব প্রাং নিলি থুর দা প্রাং প নিলি আদাব থুর দা প্রাং বাজি প্লিরা চি টিম বাজি ফ লপু সোনতে নিলি থুর প থুর সি নিলি কেং দাম পো পেন কে কেং দাম দে হুলু বো পুলো তাং তে নিলি ফিল আনবাং পো লাদাক ইলি তুম আফান আকে হাই তুম চিং হোনা সার ডক্টর তুলিরাম রং হ্যাং আলাং লি তুম পেন নাং কা বনাই পিপন স্টেডিয়াম মেসেন দো লাদাক লাবাং সো দিম লং আনিলি ভাং পো লাদাক সি নিলি লাদাক অ্যাথলেটিক্স একাডেমি মো পেন নিলি থান বো মসন আলা নিলি তুম চিং হোনা ইক সিকারি লাপেন কে নেং পোখিলা আলাং লি তুম লাবাং সো একাডেমি কাং পু পেন জক পেন নাং আলো সোমার তুম দো লাদাক লাবাং সো সোমার তুম অলং সি নিলি প্র্যাকটিস দুন পো আদাব আপর হুট পুনন সিতামে বা আর্নিং কাং সাম আপর হুট পুনন সিতামে নিলি আপর কাছি লং লিং সিল পুসন সি নিলি বংশ প্র্যাকটিস বাংকে আভার সাই চো এন দুন বম সি নিলি লপুসি স্পোর্টস না থু বাংকে কে পাপ্রাং দুন বম
0: মেপিক মেপিক ল খাইপি নালি কেথান পন লামজের কে আরডি কে দো লামজের সিনালি থান পাচি নি পন ল তাংতে কে হাইপি মহেজং নালি কেথান পন নিলি এসন কার্যপন লং দো ইলিতুম কাচিং হনাই ডক্টর তুলিরাম রংহাং আকে হাই কাসলাম পন ইলিতুম ফান পাথু পারং রো আহং যাই একাপা ঠিক পি দো লাসি লাদাকে আনতিন বাং ফু আবাং ফিস তামে ইনিং কে হ্যাং পেন দুন পেন হাদাক পাথু পারং রো দুন লাপুসন আবার সাই জয় কে পেন লং দুন জিমা খাই পি
1: কালাং ল লাবাং কে হালাদাক কে আনুতিন আবাং ফুটিন সিতামে মেথ্যাং অক প্রাণ কাচিলা না জিয়া ডিম ল পোটসি আবাং ফুটিন সিতামে ভাং লং লাপেন কে আনুতিন তামে হালাদাক কে ভাং পেন মেথ্যাং অক প্রাণ ফানাং প্র্যাকটিস লং নাং চার্লি দুন লং লাপেন কে জং সি হালাদাক ওভে কিমিয়া তুম জাসে মে ওভে কিমিয়া তুম জং সি একাডেমি লং জং সি নাং চিপা অক দুন জি পুলো তাং তে হালাদাক লিতুম কিজা পো না তুম দোলো হালা তুম লং দাম পেন সি হালাদাক রেজিস্ট্রেশন দু নাং পো লাপেন কে রেজিস্ট্রেশন দুন পেন হালাদাক চিপা অক দুন লং ল ক প্র্যাকটিস আফান পুনন সিতামে হালাদাক দোলো চার্লি সিতামে চার্লি দুন লং পো
0: চোর পাড়া খাইপি পুথত নাংলি থান পাকলার পন্থু পদ তাংতে ইলি তুম পেনা আন কে চেথান পন লং ল নাংলি কায়ালামো লাপেন বিহেক থিহেক পেনাংলি কোসন সিলাবাংসো স্পোর্টস আহিন কাচার্লি পন মা আলাম কে চেথান পন লং ল পুথত ইলি তুম নাংলি হোলা মাস্টার গিয়াম লং কি উন দুন পুসিতামে লাদাক আকিসুং দো আকে জয় দো দি পেনাং আন কে নাংলি চেতং পন তা থেক কে দাম কে বাং হুট পুসিতামে লাসি নাংলি লবাংসো লাম থে সামে থান পাচিনি পঞ্জিমা কে আইপি নাংলি লবাংসো ওয়ার্ল্ড মাস্টার গেম তাইওয়ান আ কান্ট্রি লং তাইপে সিটি লং কাপামান পন আগেম লং কি দুনা হু নাংলি কপিনে কাশিক সাক কাতোরা লাহাই হয়ে ফুথাক সামে নাংলি মাসাপসো থান পাচিনি পঞ্জিমা
1: নিলি লবংসো আওয়াল মাস্টার গেমস লং কি দুন হুট নিলি আকাশিক স্যাক মতে আকাতোরা লাপুসন কে চিঠেক লং ও এ বন সিতামে কেদাম কেভ্যাং আবাং সি আসাপসু হেলোভিং আপটসি আংডেং আংডেং লাপুসন সে নিলি তুম কেদাম নাং দোকক ল নিলি তুম ফ্লাইট কে থম আনবাক নিলি তুম চিলার নাং কক ল লাদাখ পেন নিলি তুম দাম ল ডিমাপুর পেন দাম ল ডিমাপুর পেন গুহাটি গুহাটি পেন আকো দিল্লি দিল্লি পেন সে আকো ব্যাংকক ব্যাংকক পেন সে হা তাইওয়ান লাপুসন লাবাংসো সি নিলি কে আসাপসু কাতোরা মাতে কে দাম আজার্নি দিংলেন পোট সি আসাপসো কাশিক স্যাক লাহেন লু কাছি থেক লং আহিন কাপ্রে কাবাং কে লাপুসন কাশিক স্যাক বাবাং কে চিঠেক দাম লং লে লালো লাপেন কে ইসি আকাশিক স্যাক কাছি থেক থুলং কে লাহেন ল মানে হালাদাং নিলি চেপাটে বম হুট নিলি হালাদা কি দুন হুট ইভেন্ট কি থম সে কি এন দুন নিলি কে স্প্রিন্টার স্প্রিন্টার কে লাগে হান্ড্রেড দোজি টু হান্ড্রেড দোজি লং জাম্প হাই জাম্প লাপুসন দোজি লাবাংসো হুট নিলি টু হান্ড্রেড মিটার কাছে পাতে হুট লাবাংসো কাছে পাতে হুট নিলি মেন মেন কে কাট আমার সে হালাদাক নিলি ওয়াম সোলেট নিলি ওয়াম সোলেট ল আমার সে নিলি চিংথুর এদেট ল হালাদাক

0: Pon si ta me la bang so ke chila na along imi thang pon si ta me chila na pon ang ji. Iliya ke thega son an, ining ki hang jong si du li putang te, bini ili tum ke paprang dun de ji alama mat siya ve. Ili tum ining ki hang jong si du pulo tang te, ason tina na thu si ta me ili tum paprang dun te. Lasi bini ong dung penan ke do tang, so arlo tum pan nili hin pen, ke pachi ni kang tung mate, nili experience ating pen, kache than kang tung nili si ta me penan ke do tang, lo la pen ke ni sumar bang ke thom lo, la po ana phi si ta me nili ning ki hang pik pena joksi pini la po an ang deng anili chi pa undun long lo la puson thak thak si ong dung sor lo tum do olang la puson an ning ki hang atum la si pini do joy je derra hong wang penra alang li tuma ki thega son an nang chi pa klang son te ili tum an so se pa prang dun bom lang pusi nili hin pen ka pachi ni kang tu
1: choro parla kp nang li putha than paklar pon thu pon tang te kp ili tum khachin ki chan pon ang ji ke do pik lang te ma nang li kai lam mo la pen ke sports a hen ka je than pon ang ji বিদি সরে সিতা মেলি তুম কাছে থান নাং জি আসন দোপ পিকলাং পয় ফিস সামেলি তুম ফান আপর কপা থিকল পছন্দ ক অপর ননবাং কে আপর কে চকল লপ সিনি লি থেকলং লাসিমো কেবাং জিলাং আর নি লে লি তুম পুথত আং টন পেন কাপ্রে কাপ্রে কোসন সি কাপা থু নাং জি মা লা পেন কে অক প্রাণ ফান কোসন সি চেলাং পন নাং জি মা লাই হই সামে মো কাপ্রে কা নি লে জে থান পন থুল নাং লাসে খাই পি নাং লি ফান নাং লি সনসুরিয়া সাইলে দোস্ত মে সাই চে ওপেন নাং লি দা কাসওয়ানি দিপু সাহেম আনবাং পেন আসন আসন নাং লি কা আলাম মো লা পেন কে স্পোর্টস আলাম থে থান বাচিনি পন থে গা আকাশবাণী দীপ হিন পেন লাপেন কে রেডিও কার্য আরাধনা হিন পেন সামে সুরি সুরি নিংকাং সামকাডম নং পাজির ঠুলে থর লাপেন কে আখ্যাই পি নাংলি ফান নাংলি ফ্রাং আনসোসে কে ক্লাম মে কেদাম মে লাপেন কে কাপা থুয় লং সিতামে আনসোসে কাপা ফ্রাং দুন জিয়া ফান সামে আর নাম ভারো লং পেন হিরজুমে নাহাং পি দুন লাখ্যাই পি তাং তাই খ্যাই পি পিনি ইলিতুম কাচিং কিচা থান কে লাপান লে ইংটন পন ইগলনাং কার্ডম
0: কার্ডম

lopana ponali tum mumbai pen ka pacha taga jai megang dengelong pena sona son arjik long tanglo lake akashwani dipu jai meke wang lake fm bena long pen megahertz pharu isira tok bora sirke pla pen news on air app kera penta arjik me nona dun thua jai meg ang dengelong damik lo na lake karbia jai meg নন স্টুডিও ঘুরে পর পর ফাই কেথমরা মিনিট প্লি কেপরা ফ প্লেং জিটক ডগল লাসে আপর কে চক পেন লো পুলো তাংটি গুয়াহাটি পেন কাপাচাতা কার বিয়া জাইমেক আং ডেং লং পেন আসন আসন আর্জিক লংপো

লাগে আকাশবাণী গুৱাহাটী। বিউটার জিঠা কেথানপনাবাং নীলি এরন রংপি কাপাজা জাংলাপেনকে মাহাংকে ঠেকমি কিথিয়াফাই কাপিজুম পনম্পার স্টেট অকপ্রানাসাই হেমহে হুয়াফান কি উনপেন কেরাই পনাপেনকে কেখাঙা বিধিয়ানসো সে কাপাংটাং পঞ্জিয়া কেমাংপেন পাতুমি ডিব্রুগড়া লং পে ইলাপেনকে অসমার কিথি কাপাজুম মাতে কি উনকে খাঙা পুথাক ইসি মেই দৌপন মে আলং আলহী সারপো আমান পেন চিতং ডুনসি অকপ্রাণ লাপেনকে হেমতুন কাউরা মিনিস্টার অশোক সিংহাল পেন পে ইলাপেনকে অসমার আচিতে কেরাইপনারেন কেমিশন অকপ্রাণ আকিরু কেনাং সদপ

0: kinun pen ase puang deng long pen pini Daniel ing tipen kilun pon apran selonjir pini pekok palam te arjek long tango kar bejai meg long pen adun tu pini riso ezang apan kapan nang pipon ang deng labang so ang deng long pen pini nang itu mapan ciu cipu dalam jir si padu pon ikpo kaciu cipu pon jilake jiwon ing tilapen ke Johannes Rongpar. Kachuchi putpan jalam te music matangte kithip kardeng lapen ke non aowe atum aning kaparlo tante bangso putak chuchi putalam jir arjuponik sinang
1: lake All in the Radio Guwahati pini Ladakh studio long non ahut aowe tumaphan music mate kithip kardeng lapen lun ko ansi aning ke hangma lapen lalun kan ar mung hai hui ko ansi ovia tuma phan ke pho pen kache prek ma lakat to ka belam the kache ki kache than ji phan si ka bodi pini labang salam the ji hu ji put pon ji phan nilitum hello wing pen thare jivoning ti phan ne tum dak studio along phaik lo lapen nilitum kacho phating pen non alangli studio along microphone thing no sin non alangli ini tanglo thare jiwoning tike alangli la guitar hin nathu a specialist puson si pudam nang kopo alangli penang aning kan pen charlie bomb wang bomb la pen alangli men anong ka do ka veta do lo asi alangli pen si la ka do ka velang teaching kitchen wai pon je phansi ka bori aprang si intia ke hai nangli phan all in the radio guwahati kar beng deng hin pen kardom nang pajirik lo
2: kardom
1: ইংতিয়া কে নাংলি হেন পেনাং থানিক থা মিউজিক মিউজিক পলাম আর জুলং লতাং তে নন লম আউবে তুম কে জুমে নন জুনন আতে অ জুমে সেন লা পেনা লুনালাম থি মে সেন বুলতাং তে নির্লিঞ্জি তাং তে ইলি তুম কারবিয়া ওবে তুম ফানসি তামে মিউজিক কোপু আনসি কাচে রাপ কে দুল লা পেন মিউজিক পেন কো আনসি কা কিরলা ল লা সলম থি নাং হেন পেনাং থানজি মা
2: কারবি পুনন আচারা খাই পুনন স্তামে music ke anutin ta ba bang fatin ta aning hang pet music puge la research jang tum chot ba sar pisar phu tum chot ba osomar bhek thek tum na ning hang chot khali da ke a age level ave a group tin na tum same aning ke ke hang music
1: itum arta hoyave
2: arta hoyave itum asse ka julong pen te itum aning rung khomason sel music pen ke itum non pudame itum khai khayang bong same itum communicate ba kachinki alam thele tum chibuji je stame alun ka jupeni tum ninging sam communication do i ben bang so music ka jupeni tum mesen a music si tum a ju bolte tum ning ta akemela se bang ba music jong se po wa king no a music jong se tum a jupeni tum ning ka sik sap pen sta do ji me tum ning sam jin na music son se a ju bolte tum ning kang sam da long ji se music ke tum ka bia khai tum se ning hang chot la pokale same a khai tin ta ning ha same tum ka bia khai tum da ning hang
1: নংহীন পেনাং থানথা মিউজিক বাংকে আজাদ দু লাকে নাংলি সি চিনি ল তাংতে মুনি দফান কোপোসন আ মিউজিক সি মতে লা কারদেং লুন আতে অত সি আর মুং সি কেমেন নাই পুনাংলি মাথাল থানজি
2: নেলি কে চিনি দা মতেং বলতে মিউজিক কে দু ও আ জেনরে দু ন নাম কে চে থাং নাই মিউজিক কে রক বল বা অল্টারনেটিভ পুন পপ পুন লাই কে ন নাম আরি সয় জাং বা ন নব পিঠে music a ning a kecho apir thelol hai hello stame tum la song bong pen tum kechong wai dun ta thekning ji non le tum kecho hormule kecho hormu da me sendo ba pu kheng da do tum ang kon chola pu ge tum a pok phanda me me da thai la song thos music a na tai tum me sen na music da do heng da music da do tum jong si me sen na music chong wai dun thek te me sen bo heng da pu da heng da pu la si non ata hoya ve pin na music pu te tum la ing sam jin ba a standard high mu chot pro te tum la classical hako ko pen music nang ge plangi ala bang so a music classical genre bang pro te tum bang a standard tong mu chat kar ju yi phan dai tum phan ning sa
1: kar bi we tum alam le che than dam no nang kar bi we tum ma jok ta thek pet kali mu he nang le bulo la ke arta a hoye ve ba do phan se ta me kar ju long pen anta ar ki kar ju long pen anta asab so project la puson ke do tangte non car bia ove tum nonal ke thek dam long ateng pulo tangte kopu son a music mate ar mung ate ot kardeng alune hin na thusi kaching be dun la pen kopia posia ning

0: adon thua jai mek laki rong roba jai mek pini labang so rong roba jai mek ang deng long penang li tuma phana ke wan pi laki kabirtia hin be kaching hoy mate english alam pen bulo keeping the habit of savings labang so po thak li tuma phan rames be pen nang than ponik po la pen hud bang laki harbamon rong pi tangte alang litum bang hiniang bong chi hu chi pura lam the arjuronik senang
1: radio nang kar judun ara do anapan se tame kardom pajer iglo pini nile tum ladak choklem chadam lapen kabirdi kinang sot lapen abe ka ching hoya puthak lam the chi hu chi put panji afan pura inut simen a mystery mate simen lapen itapen kikim kerang abang phu apan si chopapon iklo lapen kachop hapan teng si alang lesi tammi neletum akashwani diphu a studio long bangsi neletum a microphone atheng nu no nai ni tanglo alangli men lake ramesh be lasi aprang si nangli phan neletum akashwani diphu a hin pen ningang sama kordon nam pajer iklo kardom kiching si alam thin dilin nangli phan arje ikla nangli mystery asai commentu pen si pang cheng don iklo lapen komat along si ka charlie dun lo than pachini pon ekjima
2: lili log charlie dun ington ikok pen 2000 aning kan pen lili ayada saita thek thedelo si banga khai tum long chorju dun pen chongdat awar sai ala bang churi dun chor arju dun pen lili phanang klem du noi polo nili kicheng si nili phanang paklem lahaya bangke alang litum nang toy pen sangti ki roi ita ki roi la pen ton longle ki hut la son nang toy pen nili klem dun bom ajir ding klui ning kan photrok lanan aprang ke kichali dunang ne ning kan si vet kichali dun pen ke iphan nang pathek the সে চুক্লেমদুন বোম পেন আফিদবং নীলিটা ক্লেমদুন বোম ললাপুর ঠেকদুন বোম আমাসে নীলিটা জুংজুং চিমাথাপন আফিদবংকে 2005 পেনকে নীলি মিথাং আকো কাম লংলংনি আসাই লংমাদলাসি আকো চুক্লেমথুল ই মিথাং জুংজুং চার্জা পেন মিথাং পুহিনো কে ক্লেম নাই কে দাম নাই হেলি কি হুত লহাই ঠেকদুন পেন মিথাং চার্জা পেন মিথাং খাই হিয়ান আলং আর্লিং হেম ক্লেম দুন চেংল চেং পনবম পেন নিলি ডাক কিম পি কেরাং পি পাটাংল পেন নিলি খান ডাক টাং ডেট পেন আলং কাপ্রেক হিতা মিলাসন নাংহাং পন্থু বোম ল ডাক ক্লেম দাম মিসেন ল আলং কাপ্রেক আকো সুং তামে সন আকো নাং ক্লেম থা পোমাসে সন বান্ধরিওয়াল আকো নাং পিথুল নাং পি পেন ক্লেম বোম দাম বোম ল পিনিং আনকে 25 আনল 2005 বাঙ্গে মানে কাই মত পুগে দুবের বেল হে সেটামে আহুত পেন আরুই পেন মানে নি নি নিথম লসন তামে ই রুইলং পেন আবিদেত হুতা দুল হে আহুত পেনকে নিলি লংনি লংথম সনহিতা চিতং প্রুম প্রুম দা দু কে ক্লেম কে দাম হরমু বাঙ্গে হ্যাঁ কে ক্লেম দাম আসাই বাঙ্গে চিপু ঠেক থে ইলংবেদ পুটা হেংনু প বাং নং পিটং দে ক্লেম থাপ প নং হাং ইক পু ক্লেম দাম বোম ল হে
1: মেক সেন লাম ল তাংতে আমু নংলি পুথু ল কাম কাবি হতা দু ল বনসে তামি হত পেন বাং কে লংনি লংথম লা পু লং পং পার কে কাম চদাই প্রম প্রম দা তিতি পু লাসি লা পোসন হত বাং কি নংলি কোসন ল কাম কি পাচাতাং ইক কে
2: লসো আং ডিং বাংকে লাপুইগল মানে আহগল ধলা ঠেক উপ নাং ঠেক লং বং হাং চিফলা টাংকা দোহুত চিতনপুরি চিটিমতি
1: কালা
2: লসো মাসিংকে নীলি বাংকে আকো আদাব আকো নীলিলা দুনপ কি ক্লেম মাং ডিং লং লংনি বৈদায় হদাক এ লং দাম প দাম দেট পেন সে আকো লং চিবাং থুপ আকো ডাক ক্লেম প হে নীলি বাংকে লাপুসি থাক তেটি এল লংনি আসন পুরিল পলতে বাঙা থমতে লং দিম বাহিনী ইনুত্তই পো লং দিম বাঙে বাহিনী।

0: চাকৰি অবিদেত মতে নীলিতুম নীলিপো তুমটা চাকৰি অবে নীলিপাইটা লা হিদি চুক্লেম্প মাসি ডাকলু নাই চার্লি পু মানে না চংদা থিতামিল পু প নীলি হসুটা চুই গে দে হেচি বিচম পহেম আহত পেনলা বারেখা হত হাই বাই হন্ডা হরুংটা পিদুন্দুন লেহে মনে ডাকলাম মানে হেম সন বাড়ি নাই পাইথা আয়াথা পহলা সহত মানে মেন্টুনি মেন্টুনি বেন চুকলেম উন্দুন হাং হাং পলা দন রাব তং হা
1: কালা
0: মাসে হসুর পেনটা চিবি চিবি বন পা রিসম আর আকুটা হ্যাঁ
1: কালা
0: মানে দৌ পুয়ালিলে হ্যাঁ মানে হসুরকে জিনবা সুরি সি সুরি হিনি হিতামি দুপিক মৈল দৌ লাং মাটি হলা সো নিকান 2000 আলমকে
1: কালাংল
0: নীলিতুম কাংদা দুটা হসুরকে আর দরটা ফকেপ থ্রকে বেলা মানে হলা সো সাই কাংদা দুনা দরটা হ্যাঁ দই গেলা মানে আর্নি শিলং লা রংলম কাংদাদুন হসৌরি চেং হে লা ফিট টাউন নাংচন প্লট হেটা কাংদাদুন গে লা সন লহে 2000 মিন গে স্কুল দুন দে দেল পিনে মেট্রিক ফেয়ার দেল হেং ড্যাগ মাসে নিলি ব্যাং লাপু টাউন না চংদাদুন লা মিসিয়ে কামলং লুদুন চক লহে মহে ড্যাগ পেন চংদাদুন প চিবি প নিলি হরং সাই টিকি ফান ফান হে লা সাই টিকি দাম আপড় দে চিকলু জনি তে নিলি এন্তা হাক রং প্রাঙ্কে সাই চি টিকি দাম লা চিকলু জনি ডাকলম পুং পিনিলতে হাই বাইক সিগ হুরগে হ্যাঁ লানসি আকো ডাকছি বাং থুপো সন্ধ্যা লোলা কেডা কাংদার পয়সাটা হাক সক ই ছিলিগি ফু কি সুমান হুয়া সাপ ও নীলি পু হান রাব দুন লং বহে নীলি বাংকে বাই দুন প লা বাই দুন প ইয়ার পর ইনুদ ভাইনি পু আনে সুসি চট পু পয়নিং মাথা দুন প হ্যাঁ আর্নি সিবা যেনবা পিনি ই পু বলে দিলা সৌ বাং কে বাক হাজিরা পি দুন বই মিঠাং সোনেল হে টাঙ্কা বাং হসুর বাং নিলিতা মানে চিবি থুপ কে মুবে মতে আদর দৌ দেলাং ত্রককে বেন মতে হলা সৌ কাংদা দুন চেং লাহাই হলা সিমেন্ট ইফান কে নাং পারয় দুন লাহাই মতে পয়সা সিং কে ত্রককে বেদ কে চিবি উ নাং পু কে মুবে দেট পঙ্গে এলা মানে ত্রককে হপ্তা লঙ্গে ফারো ত্রক বেদ মতে ফারো ত্রক পেন সিং কে নিলি হান চু নাম প আজাদ লাহাই কিচু কিজুন হরমুটা ছি নাম পঙ্গে পু ছবি চম দিতিল হ্যাঁ
1: কলা
0: ছবি টি চম দিল
1: মেঘ পেগলাম ল তাংতে তাংকা কাছে বিয়টি যে আবে কসল নগাছে পাদু পোকে ধান বনিক থা
0: নিলি জুং জুং চিমাথা লামল হ্যাঁ মানে টাঙ্কা শিবির টি নাই পুবাঙ্কে লালো যে কাংদাত পোটা পিনিং দা দাম পিনিয়া সাই লং পেন পিনি নাং লং মাসিয়াকো চোদেট পোটা হেঙু ডাকল মতে
1: হকল
0: আনকে নিলি তুমকে হপ্তা লং বা চিকলু ইজন আন আন না লং পেনকে চিকলু ইজন জনি দা স সাই বাঙ্গে ইংটন টিডেট মানে ক্লেম লং বের টিটি দৌমতি
1: কলা
0: লাসো পর নিলি তুমিকে হোলা কিদুন চেং হুগে আর্নি সি ত্রক কেবে ত্রক কে পঙ্গে লা ত্রক কে বং বং সিং গে ডাক চিঠাক পসাপ ও বিচম পনিলি লতা বেং গলে কিছু বিধাম গলি হে অসুর কে নিলি দা সন বোজারা টিবুক নাম পলা দা হে চিঠাপ চক তিতি ইয়াত নিলি মানে মেন মেন গে হোডাক বিধাম ও নাম প টাঙ্কা গে নিলি লং আবেদের মতে টাঙ্কা মেন মেন লং পেন চিবি উ নাং ফুকে আবি দেন হল সুরকে কলাসে সাপু পঙ্গে তিবুক লং চে থাপ চম পলাসে কি বিপন পন লে হে
1: হকল
0: ল কি চং দাতা চু ডেট কে হিং নুলা হো পপ নিলি তুম নিলি সন হি চি বিপন পন ল কে থ্রক কে পেন ল চি বিপন ল অঙ্কে ননা ফিট বাঙে আদর আদর লো হে ল 2005 লং পেন কে নীলি তুমটা আদর দল মানে হলা কাংদা দুনা মিশ্রি তুমা আলুগদা ফিতুমটা ফারুথম সনকে লং লং কে হলা মিশ্রি তুমটা মি ফারু ফ লসন লং পন বোম লহে আনি কান বাং সি বাদ বোম ল পনিলিটা আর পয়সা কে ফারু ফ হেটা মে হলা সো টেং লো আদর কি জুম টেং লহে হেটা মে ফারু ফ লং বলেটা হপ্তা লং লং বইটা নুন হালাসন টেংলু মানে নীলি বাঙ্কে নুনপুটা মানে হেম দুনে

0: Pour moi, c'est la sorte tant qu'à banque ni l'état tibir tipon non tout à ma tibir tipon bon moyen ni li banque tu et
1: mi sen alam la tang te arni silong mo pen than bom non bangke hajera pula ba kang dat ador da bat ibom la si arni silong pharo pholong lo pula tang te nang li ko son la ke thak ik boke
0: nili la bangke arni silong pharo pho pula te nili pharo hini bangke non long ke king ben pinang nung dam mi ge den mate
1: kala
0: la po tu hitami dun po ke la han chunam mon po sumar man biskun nam po ke jang thu nong pu chu jun phan la pharo hini ba hoita kharcha po ni ku ha
1: kala
0: kharcha po ba pini ge ge nam po nai du po pola so tanka bang pharo thom kharcha da pharo hini bang a koneli hoso athibu glong sini li la so chibir ti da nu po thap dam bo non pu da la son lo ni li mane mane phong ju ma dam ni pola som se chu bi chom chom ja han pu sa bo chu bi chom chom titi pong ke mu sia ko chi kharcha du po
1: son ja ti galam lo la ke tang te pini la pon birti po ba pena pena de ke la pon pula po son ang li pini ka che sik do do ma
0: la son bang ta do ge dulo he mone a tang ka jong si hopta pe nili long polote hopta long ke surikri pho pula he
1: kala
0: surikri pho mane suicided person ten ke nili thakroi pula dak sing ke sang ta yata mane ani silong pharo pho ne suri thom lo mate
1: kala
0: ge hopta silong he nitro kolong ke suri thom bo nili la dak se ko chi thak thu bu mane pu kri pho poita he sang chunam pona han chunam pon popu hopta long padori phan he ke ajhak banga kupu chi birti pon bomlo mane usomar tumhan lahai ta matha pon bomle he pen iprang kivang ye phan pu maini lite non son la pu chi bi pon bom ma se ke dam ke wang phan lahai ta jo ikelo he pining da dam chula poloten ke mo fit ke week det mu mate
1: ahaklo
0: la so ma sinili chi bi pon bomlo ইংকে ইহাত দৌলো দে খরচাই দেন মোদে হিটলাস টিবুক চুনা মন পমু পেন থান বম লো দাখি নিলি নন পুদা পুচু থাপ চম চম নিটিলো মানে হপ্তা লং লং বা আলং বেঙ্গে চিকলু জন আন আন দাদু হে চিকলু জন আন পিনি বঙ্গেলা কাদু অবি ফান রন এ দিন সে আকো নিলি আসন চেন দুন থু থু ইয়েলে
1: তংদে নং লি কিলা কাংদাত তাং আদিম লং পেন আর নিবাং তা কাংদাত আনাম চেবান দে তিতি ল মা মানতে আচিকলু মা অহপ্তা পেনসি ইতিপ ল পু চেবান দে তিতি ল
0: দনে আলং পেন কে নিলি হাজিরা আদিম দা দুল হে হাজিরা আর নিসি পাথিক পোল সোন জা তে দুল সি হদাক বাঙ্গে হপ্তা সি এন এন জাল
1: হপ্তা সি
0: ইতু ইয়ন লং পেন হপ্তাই সি লাসন সি এন এন ল হে হপ্তাই সি এন পো অংকে জিনুবা বাং প্লি দাম মিস্ত্রিগিনি লি নুয়েট পোটা বাং প্লি পেন লাসু হপ্তা লং এন পো অংকে নিলি গে আপ্রাঙ্গে ফারো ফো ল হে
1: কালা
0: নন বাঙ্গে নিলি তুম ইনি গে ফারো নার কেপ অনলি থুল পিনিং এন পিনিং চুনিং এন বাঙ্গে আনি গান বাং সি হো সোট পেন কে বাচ্চেট বাচ্চেট লমতে
1: কালা
0: আলা সি নুন কে আদর টা দুইগল হে পোলা দেখে হপ্তা লং পোলোতে লা চিথাক পোলা সি কিলা হি মিঠাং কিছু ফান ও সোমার ফান লো পড়হি পোটা নুন বাঙ্গে থাকপন বমলো মানে আকলিং ফান পাচাড়ি দুন কি দাম কে ভাং আর খরচা কি বি ফান কি দাম ভাং খরচা লাহাইটা আকো থাকপন বম লো হে নুন বাঙ্গে
1: মেসেন লো তাংতে তাংকা কাজি বেটি কে ইলি মেথাং লং কাজি বেটি তং কে মেমা মাদাংতে বেং লং কা বেটি সে কে মে ইগল
0: কে মি ভাঙ্গে বেংলং কে হেংনু নিল হে
1: কালা
0: কে হেংনু বাং কে হেংনু পিল টাঙ্কা বাংসি নিলি তুমাঙে জু টিবেসি লং পো সুরি কেপ সুরিং কয় পু কালি দেন মাটি
1: কালা
0: মানে কাংদাত বটা আলং পেন কে লং লহে লং পু বই ফিটাং কে লাপো মু পেন আসন লো নিলি তুম পু হেম চিবি দেন মানসি মানে ঠোডাক চুবিদাম চম হিটা ছিলাংমি মুচ মানে আনসি পুচি বিদান দান লহে সুরি কেপ সুরি ফো ফইদলা সনসি নন সুরি সিবেটা সন চু বিদাম কে দাম কে ব্যাংটা আকর নি সি বাগ নাং লিপ মতি আর নি সি আপর লেমিক পো ল

তাকতে আদুন ফুয়া যায় মেঘ আং দেয় লং দামিক লোনাং লাকে কার্বি লুন বারে মালুনা যায় মেঘ কার্বি লুন বারে মালুনা যায় মেঘ আং দেয় লং পেন সরত বে কিলুনা লুনার জুক সিনাং আলুনালাম থে লাকে লুনসে কেপলাং আলুন

0: ইমান ৰাতি এছ এম এছ কে ৱাই চি আপডেট কৰক নহ'লে ব্লক কৰি দিয়া হ'ব লিংকত ক্লিক কৰোঁ ব্লক নহয় যেন ৰ'ব চেক কৰিলে লিংক চিকিউৰ নে চেণ্ডাৰ আপোনাৰ বেংকে হয়নে কে ৱাই চি আপডেটৰ বাবে অচিনাকি লিংক খোলা মানে অচিনাকি লোকৰ বাবে নিজৰ একাউণ্টৰ দুৱাৰ খুলি দিয়া মিছাকৈ কৰা খৰখেদাৰ ফাণ্ডত নপৰিব আৰু নকল কে ৱাই চি আপডেট লিংকৰ পৰা হাত সাৰি থাকিব আৰ বি আয়ে কয়
1: জানি লওক সতৰ্ক হৈ ৰওক
2: নাংলি টুমকার যুবমলাকে আকাশবাণী ডিভু জয়মেকে বাংলাকে এফ এম ব্যান লংপেন মেগাহার্স ফারুই সিরা তক বড় সিরকে প্লাপেন নিউজ অন এয়ার অ্যাপ আকেরা পেন্তা আর জুইকমি নন স্টুডিও ঘুরে পর পর ফাই ফরা মিনিট ফকে প্লেং টাংলো লাসি লামজিরা জয়মেক আংডেং লংপেন ট্রাফিক সেফটি রুলস বফুথাক রূপজিলি ইং টিপি পেন কে থানা লামজির আর জুইক সিনাং
3: চেং সি কাদু কবি রেডিও কার জরা দোহান ফান্তামে নিঙাকলং পেন নিঙ্গাং সামা কারডম পাজি রেকল পিনি নিলি নাংলি তুমফান ট্রাফিক রুলস মতে আরো নাপু থাকসি থান পাচিনি পঞ্জিয়া ফানসি বড়ি ইকল কেচেং সি ইলি তুম আকেনাং সট কাচিনি নাংজি আলামথে মতে আরন লাকে ট্রাফিক রুলস ইলি তুম কাদু কবি তামে থেক পনলং মতে কাচিনি এট সিকেং বন সিতামে লাসোয়াং বংতা পেনাং আনা তুম আরন কেক্রয় খ্রে মতে আরন কারকান লাপুসন দুইক পিকলাং লাসি লাপুসন কেপা বেদেজি আফানকে ইলিতুম আরন তামে কিক্রয়পন আকেনাং সত লাবাংস ট্রাফিক রুলস মতে আরন কিক্রয়পন লাকে ইলিতুম আদিম চত্তাকালি পিরঠে আংকাং পি তামে লাসো আরন কাসেলামপন লাপেন কিক্রয়পন ল লাসি আরন কাবন্দা চেং আবাং ফু লাকে ইনুট আমেরিকান বিজনেসম্যান উইলিয়াম ফিলস ইনোসি আরন কাবন্দা চেং আবাং ফুল আলাংলি ফান্তামে ফাদার অফ ট্রাফিক সেফটি পুসি হকপন ল আলাংলি হেনল ট্রাফিক রুলস মতে আরন হাই কাবন্দা পন চেং লাসি ইলি তুমতামে লাবাংস আরন আতেং পেন কেক্রয় পনকে আকেনাং সত ল ইলি তুম থেকপন লং পেনাং আনা তুম আরন কিক্রয় ক্রি পেন আজক আপ্রানকে দাম নাং আফাই বাং নাংবার ইক পিকল লাসি ইলি তুম তামে আরন আতেং পেন কিক্রয় পেন কেক্লেম পনসি আকিমিজি আথেমা ইনুরাবাং ফু লাপেন আবাং ফি আরন

কিক্রোই পনপি পেন আজক আপ্রান্তামি দামনাংজুই তাথেক লাপেন ইনুরারন কারকান পেন আজক আনুত কাপ্রেকতামি আকিসুং নাঙ্গাচিতং দুন নাংকক তাথেক লাসি লাহাই হুই আকিসুং পেন কাপাবি দেট জি আফানকে আরন তেং পেন কিক্রোই পন আকিনাংসত লাসি কেচেং সি আরন কে ইলিতুম ট্রেফিক আরন মাতে ট্রেফিক সিগন্যাল মাতে আংথেক লাগি ইলিতুম হেমকংলং কেভে কাতুম আফানল ট্রেফিক আলং জংসি আংথে কেপাকলাং আতেংসি ক্রয় পনং প লালতে ট্রেফিক আলং জংহিলি হেমকংলং অং সিতা থাং কিসুং সিতামি আবেদেট পো লাপেন আরন আতেং পেন হেমকংলং কেভেক নাংজি আরন তোয়ার হে নু হয় পুতা পুতে হেমকংলং কেভেক পাংলেন চেট নাং পো লতা ইসি কেমিয়াং থেকল ইলিতুম তোয়ার হে নু পেন কেভেক পাচাত লোতে কাচিং কয়জি আংরিং থেপিক লসি লাপুসন কিসুং পেন চেপাজক পঞ্জি পুতে ইলিতুম আরন আতেং পেন হেমকংলং সিতামি কেভেক পাংলেন আকিনাংসত লাপেন কাইকেতা তোয়ার দাম বোমপেন তোয়ার কাচেলার আহুত ইলিতুম ইফি লাপেন ইফ্রাং আফান্তা পাচিনি মেকই নাংজি তোয়ার চেলার মাতে সুইপো পুতে ইলিতুম আফান তোয়ার আলং নাংকা পাকলাং আংথেক দুপিক আংথেক লাকে স্কুল লাপেন কার্ডম আহেম মাতে চার্চ আহেম লাপেন মন্দির লাপেন তোয়ার কাহেনু লাপুসন থাক থাকসি দুপিকল্যাং লাপেন দুথুল্যাং হেমকংলং কেবে কাতুম আফান সিট বেল মাতে হেলমেট কাচিকুপ লাপেন কাচিথনাংজি লতা আকিনাং সতল লাহাই আসন ইলিতুম এনপন মাতে কাচিকুপ নাংকক লাকে ইলিতুম মু চিংকয় মাতে এক্সিডেন্ট পুসিতামি ইলিতুম আপ্রান্তামি জগপন প লাসি লাপুসন হাই আরনকে ইলিতুম ক্রয়পন্সি কেমে লাসন থাক থাকসি দুথুল্যাং ইলিতুম কাংরি পেন কেবে কাতুম আফান সোদাক পেন কাচিরিতা আকিনাং সত ইলিতুম কাংরি পেন হেমকংলং কেবেক ই কে নাংনে লাপুসন কাংরি পেন কেবেক তা ইসি আরন কারকান আসন ল জংসি ইলিতুম হেমকংলং কেবেক লাপেন কাচেথাপ আতুম তামি কাংনি দর তেং পেনসি চেথাপ নাংপ আমনিরা ফাই জংসি অং ও লাপেনতে কেবেক মাতে কাচেথাপ আতুমতা কাশিকসাক দোকক প লাপেনতে আরন আতেং পেন সিতামি আদাই মাতে ফাইন তামি পিনাংকক পো লাপেন কেবেক আতুম সিতামি ফোন সিতামি চিংকি বয় পেনকে বেকপনাংনে লাপুসন সি ইলিতুম আরন কিপিপন আতেং পেন ক্রয়পনলতে থাংনাত কাশিকসাক সিতামি আবেদেট পো আথেমা ইলিতুম আরন কারকান পেন ইলিতুম মুনিরতুম এক্সিডেন্ট মাতে কাচিংকয় পেন চত্তাকালি মারাত মারেং আপি তুমপেন সিতামে কাচেরে আকেনাং সত ইলিতুম হেমকংলং কেবেক মাতে কাচেহেলাত পেন লাপেন কাচিনি আকেনাং সত নাই আলাম থে লাকে ইলিতুম তোয়ার কাচেদাম মাতে কাচেহেলাত লাকে ইলিতুম কাচেদাম নাংজিয়া তেং পেনসি দাম নাং পো লালতে থাংনাত আকিসুং লাপেন হেমকংলং কাচেতং লাপুসন সিতামি ফোফেলো লাসি ইলিতুম হেমকংলং ওয়েকবম আহুত ফোন লাপেন এয়ারফোনস লাহাই সিতামি চেথন নাংনে হেমকংলং ওয়েকবম আহুতকে কাইকেতা ইদুং এরাই চেরক টক্সি কেমে লাপেনতে ইলিতুম হেমকংলং কাচেহিলাত কেপাসাং লাপেন আফি দুন বম আহুত সিতামি কাইকেতা আদাক বিনাংজি লালতে কাচিংকয় কাচেতং লাপেন লাপুসন আবেল লাপেন কাইকেতা ইলিতুম হেমকংলং চেলাংনাংজি পিপিয়াসন জি কাহিনু দোমা ম কাহিনু কি দোপেন কাচিংকয় পেন সিতামি জগপন পো কেচেং পেন জংসি ইলিতুম চেলাংপন পামিলতে লাসি ইলিতুম লাপুসন কিসুং পেন চেপাজক জি পুলোতে আরন কি পিপন তেং পেন ক্রয়পনসি কেমি পারজি লালতে কাচিংকয় লাপেন কাচেতং লাপুসন পেন সিতামে ইং আর পন পো লাসি ইলিতুম কাচেথানংজি আলাম ব্যাংকে দুইক পিকল্যাং বন সিতা আপর আলাম দুইক কক পট মো আর্নি কাপ্রেক লে চিংকি চেথান পন থুলু নাং লসি পিনিয়া জাই মেক আপুথাকে নীলি লাপুয়ানসি ইংটনিক কগল লসি কাদু কাবে রেডিও কার্যুপ্রং আরাত দোয়ান ফান্তামে দমি থাকমে পিনিয়া জয় মেকে লাপুয়ানসি ইংটনিক কগল কার্ড

Non hedge ong nang litum karji long lagi. Lamjir abuthak mate traffic safety rules abuthak rubjili ing tipi pen ke thanar jig long tanglo. Adun thua jai me ang deng long tam de prang. Ison ke nang sot. Alamjir arjig tha. Pirthe munit ke chan ke jar along khang dunik tha. হেমটুন ইসিয়ালং মনিরাফাই পাজুম ইগ্রা ডেট কাচিং থোরালং চেরাব দুনিক থা মনিরাফাই নাকে বাদ ও হেনলো ডেট লাপেন খাই কাচিং থোরালং কেথে নাই নাকে খাম খেদুন নাংলি হেম কাচু বচিয়ালং অসমারাফাই কাপাং তুইজা ফান নিং এ লেপেট পেন মাথা ইক নাংজি অসমারাফাই কেদ ওতা কেনাং সৎকালি কেওং ও এ আফাই আও সোমার পেনসি নাংলি রেংডক রেংনি পেন দোলংজি নাংলি জং সি রেং ডক রেং নি পেন দোজি লাপেন আসার পি আসো আতমা ফান আপ্রাণ পামে সেনজি পুলোতে অসমারা ফাই চেপাং তুই নাংজি নাংলি জং সি লাপসন ক্লেম পনলোতে নাংলি লাপেন দের ফান্তা কেমে সে নাং থাকলো ল্যাং হেনলো এপ্রাণ ল্যাং হেনলো এচে থেলো লাসি ল্যাং পাচে হুইক দেড়ি কিজু না ল্যাং আর নিবাং তা মিনিট ফপেন মিনিট কেবা পর আন পার্কলক পামেরা পুথত পাংসাম থু আনসি জুন নাংজি ল্যাং কাপাস ইয়া ফলিয়া লং আমাদি পাংসাম নাংজি আকাপ্রে কা ফলিয়া লং জংসি পাজয় থু পুলোতে লবাংস আলাং চেহু থু দে তাহাই দংকর লাপেন লাংটুক আকুং আরায়া লং ল্যাং পাচিতিবক লংলে দে নাংজি জংসি লাসন চিতিবক দু পুলোতে লাসো আদিমা লং ব্লিচিং পাউডার মাতে ব্লিচিং আদুক রিক কালিতে তাই নাংজি কিজু নালাং কিবি ইয়ালাং বং মাতে আফুলে কাইকে তা দীপ দেয়ার নাংজি লাপেন ল্যাং গাছ এনা হুতা এরি পেন চিফু ফেরা আবে কেদো আহারলং পেনসি ল্যাং চসক নাংজি ইফু কিসো পুচি চিনি লোতে পাদের ডিপেন পেন ডক্টরা লং চেপাকলাং ডামসে রাগ নাংজি আথেমা লবংস অফুয়া কেসো কে ম্যালেরিয়া কেসো মান দে তা থেক ডক্টর আতুম কেথানা তেংপেন বিয়া সাদলাং খেম নাংজি আজু মেকেজাং আহু চিতিমালান চেহিং নাংজি হেমকম হেমরায়ালং বাপ বি পাংরাম লং লেদে নাংজি জংসি আকাংরাম দো পুলোতে পাংথাই পামি নাংজি লাংবং লং প্লেট আন্তা পাবেদেট নাংজি জংসি দু পুলোতে লাসো আদিমালং ব্লিচিং পাউডার মাতে ব্লিচিং আদুক রিক কালিতে তাই নাংজি কিথু কাংচিয়া হরমু আন্তা হেমকম হেমরায়ালং বার্থাপ থেদেড্রা এলং অদিম হিলি ঘুটবেন হা ডাকসি ওয়ার্ডাম চট নাংজি ল্যাং কাপালিয়া পাইপ ট্যাপ লাপেন ল্যাং কেপাং পেন আটিবুক জংসি কোনাটনিয়া কেবাক ডো পুলোতে মার্থেন পামি নাংজি নিংজি বিঘা আর নিকাংসামা পড়লোতে হেম মারলোপেন চিতিম কিপলুং আসাই ক্লেম নাংজি লাহাই আসাই কে হিজুং আমি হি কার উট ফে এ আমি কেথর লাপেন নন আলম হিথি কুলাত আলং নাংকে ক্লাং চিতিম আপি কিপলুং আডোবাই হাই হুই থর লাপেন কাই নাংজি লাকে আকাশবাণী দীপু নন স্টুডিও আঘুরে পরপর ফাই ট্রক প্লেং টাংল লাসা আদুনথুয়া যায় মেঘ আং ডেঙলং দামিক লনাং আদুনথুয়া যায় মেঘ লাকে আকাশবাণী আফুথাক তাংতে ইলিতম আর্যুক সেনাং আকাশবাণী আফুথাক ইংকুং ইংকয়রা ফক।

0: লিমিটেডে সহযোগিতা করব। আজি আমার অসমর বাবে একটা ডাঙর উপলব্ধি যে রাজ্যর বাহিরলৈ গৈ আমি উদ্যোগী ক্ষেত্রখনক সহযোগ করিবলৈ সক্ষম হয়েছো আর এই গোটেই প্রজেক্টত অসম সরকারে 26% মূলধনী ব্যয় করিব, যাতে এই প্রজেক্টর জড়িয়ে আমি ভারতের গ্রিন মিথানল খণ্ডত আমি কন্ট্রিবিউশন করিব পারো।
1: উল্লেখযোগ্য যে এই প্রকল্পটো সম্পূর্ণ হৈ উঠিলে সম্প্রতি ইন্ধন আমদানি কৰি থকা ভাৰত বিশ্বৰ জাহাজসমূহৰ বাবে ইন্ধন ৰপ্তানিকাৰী দেশ হিচাপে পৰিগণিত হ'ব বুলি আশা প্ৰকাশ পাইছে। নগাঁও লোকসভা সমষ্টিৰ উপনিৰ্বাচন প্ৰক্ৰিয়াৰ অগ্ৰগতি বুজ লোৱাৰ উদ্দেশ্যে আজি ৰাজ্যৰ মুখ্য নিৰ্বাচনী বিষয়া অনুৰাগ গোৱেল নগাঁৱত এখন গুৰুত্বপূৰ্ণ পৰ্যালোচনা সভাত অংশগ্ৰহণ কৰে। জিলা নিৰ্বাচনী বিষয়া তথা আয়ুক্ত আৰণ্যক শইকীয়াই তেওঁক নিৰ্বাচনৰ প্ৰতিটো দিশৰ অগ্ৰগতিৰ বিষয়ে অৱগত কৰে। মুখ্য নির্বাচনী বিষয়াগৰাকীয়ে প্রতিটো ভোটগ্রহণ কেন্দ্রত থাকিবলগীয়া অত্যাবশ্যকীয় সুবিধাসমূহ নিশ্চিত করা আর নির্বাচন আয়োগের নীতি নির্দেশনা মানি চলার পরামর্শ দিয়ে। জিলাখনত নির্বাচনের সময়সাত শান্তি শৃঙ্খলা বর্তাই রখার উপরতো গুরুত্ব আরোপ করে। সভাত জ্যেষ্ঠ আরক্ষী অধীক্ষক ভি ভি রাকেশ রেড্ডিয়ে এই সন্দর্ভত যুগুত করা কর্ম আঁচনির বিস্তৃত ব্যাখ্যা দাঙি ধরে। ইয়ার পাছতে মুখ্য নির্বাচনী বিষয়াগৰাকী নগাঁওর সরকারি উচ্চতর মাধ্যমিক বালক বিদ্যালয় আর দশন উচ্চতর মাধ্যমিক আর বহুমুখী বিদ্যালয়ত উপস্থিত হয়ে স্ট্রং রুম আর ভোটগণনা কেন্দ্রসমূহ পরিদর্শন করে। এই পরিদর্শনকালত জিলা আয়ুক্ত আরণ্য শইকীয়া, জ্যেষ্ঠ আরক্ষী অধীক্ষক ভি ভি রাকেশ রেড্ডি, নির্বাচন বিষয়া প্রতীক্ষা দত্তর উপরি জিলা প্রশাসন আর আরক্ষী প্রশাসনের কেবাগৰাকীও বিষয়া কর্মচারী উপস্থিত থাকে। ইফালে এই উপনির্বাচনলৈ মাজত মাত্র কেইটামান দিন বাকি থকা অবস্থাত রাজনৈতিক দলসমূহৰ প্ৰচাৰ অভিযানে তীব্রতা লাভ কৰিছে। সংসদীয় সমষ্টিটোৰ বিজেপি মিত্রজোঁটৰ প্ৰাৰ্থী দেৱাশী শৰ্মাৰ হৈ অসম গণ পৰিষদ দলৰ জ্যেষ্ঠ নেতাসকলে কেইবাখনো প্ৰচাৰ সভাত অংশ লয়। অগপৰ নেতাসকলে কালি ঢিং বিধানসভা সমষ্টিৰ অন্তৰ্গত বৰভেটি পঞ্চায়ত, নগাঁও বটদ্ৰৱা বিধানসভা সমষ্টিৰ অন্তৰ্গত বৰঘাট আৰু হয়বৰগাঁও, ৰূপহীহাট বিধানসভা সমষ্টিৰ অন্তৰ্গত খুটিৰপাৰ খেলপথাৰ আৰু ৰূপহী ৰাজহুৱা

লাগে আকাশবাণী ডিভু জয়মেকে বাংলাকে এফএম ব্যানা লং প্যান মেগা হার্টস ফারুই সিরা তোক বড়া সিরকে প্লাপেন নিউজ অন এয়ার অ্যাপ আগে রাপেন্তা আর জুইগমে নন স্টুডিও ঘুরে পর পরফাই ট্রক্সি প্লেং টাংলো লাসি কার্বি দ্যাট লংরি চেংহন আলু নালুন জিয়নালি তো আর জুইগ লং প বংশ জয়মেক আং ডেঙা লং প্যান আপ্রাংসি নালি তোমা ফানাংকে রত বিজে লুন লাকে নিতুম হেনলো খে এনক বি পালুন জ লবংস লুন কিলুন লাকে মোহন সিং হানসে লাপেন আরিসাং হতম তাংতে আর্যুয়েক সিনাং

lapuan apona litum karbidet longri ching honaluna jaime angden longpen asona sonalun arjik longtanglo lake akashwani dipu jaime ke bangla ke fm ban longpen megahertz pharu isira tok bora sirke plapen news on air app akera penta nanglitum arjik me tangden on studio ghuria por por phai troxi raminit krip hop lengtanglo lase adun thua jaime angden long damik lonang adun thua jaime lake assamese lamarjan aluna jaime বংশ আজ মেঘ আং ডেঙ লং পেন নং লিটুমা ফান নং কে রোদ পিজে লুন নাকি আ হেতু পালামার জান লং পেন লুন সেপো জুবিন গার কিলুনা লুন আলোনা লামথে আ হেতুক তাংতে আর্যিক সিনাং

আসামিজ লামার জানালো না যায় মেঘ আং ডেং লংপেন আদুন ঠুলে থাও সাতা মে লুন সিপো জুবিনগার কিলোনালুন আর জি এক্সেনা আলু নালাম থে লাহে লাহে লাপেন লামার জানামেন লাকে আহে টুক তাংতে আর জি এক্সেনা লাবাংসা লঞ্জের

আদন্তু অনুরাধা আলামার জানা লংপেন অঙ্গারক মহন্ত কিলোনালুন আর্জিক সেনাং আলুনালাম থে বই জুয়া।

0: বেলেগ আহি পাচু ঠুনাংজি বিপদ মা ইটুম ব্যাং লা আধা ঘন্টা আন পাচু নাংজি বা বিপদ শিল আনাপল পাচু নাঙি মা পুবাংকে আথে মা চুলাং আলং হিনি আ টাইপ দো লা চুলাং হে ইসি বাংকে নিতুম পুপ ফোর মিল্ক ইংকে ইসি বাংকে হাইন মিল্ক ফোর মিল্ক পুলোতে লা ফার্স্ট কিচুকে চেংলো পুলোতে লা সিকে লং পো ফোর মিল্ক পুবাং লাদাখ বাংকে কং এলসো বাংকে ইতু নন ইলিতুম ল্যাং কিচু নসন ল্যাং জুন্দাতে আসাপ ও কাংচিল বাং কম চেত আলমসো অপল ইংক্রাংলিং আসন ইতুম দোদো লাসি লা কে চেংসি আচু লাংকে ল্যাং কিচু নসন লো লা কে চেংসি চুদেট পেন আকো লাস ফিট কন্টিনিউ চুদুন থুবম লো পুলোতে মো ফিট বাংকে হাইন মিল্ক হুলা ডাক বাংকে ফ্যাটস কন্টেন্ট ওলো মানে হা ডাক বাংকে নন ইলিতুম আকে থেতুম আনকে চোপ ডেট পেন কসম মা কাংক্রাং লাসন থি কং এলসো বা ওসো থি ইামে লা ফিট আন্দা চুলো পুলোতে লাতুম বাংটা ইংক্রাং পো লাসি 20 মিনিট বা আধা ঘন্টা লা আনকে পাচু ব্যাগ নাংজি লা আনসি লাপু ইহি চু ডেটসি হা আকো বেলেগ আহি পাচু থুনাংজি লাসন সি হি হি পাচু ডেট পেন ইংকে ঘন্টাহিনী বা ঘন্টাকে থমা ফিফি ঘন্টাহিনী উন এ ডেট পুতামি ঘন্টাকে থমা ফিফি লাসন সি আকো ক্লেম বম নাং পো কে কম নাই বা টাইনেল ক্যাপ আনিসি পাচু নাংজি
1: তাইতে ডক্টর আজাহাকা পি এতুম মাতি ওসমারা পাই এতুম স্ট্রেস মাতি কামাথা কেলাক পেনাজক ব্রেস্ট ফিডিং আলং পিনিয়া কাহিনু দু ইকমা
0: স্ট্রেস কে দোলো বা কেলাক দোকক পুলোতে চুলাং কাবে দেত বা চুলাং কে কমরে লাসন দোকক লাসন চেপলাং দেত তাতে আথে মা ইতুম লাংদাম এতলো পুলোতে ওসো ফিলি হুটপেন বা প্রেগনেন্সি হুটপেন সন্থত সি ওসো আমাহাং পা থেক তামি লাতাই সি স্ট্রেসফুল কন্ডিশন ল লাপেন কে ওসো আমাহাং থেক দেত পেন ক আনজন আপাই তুমনে কে ফার্স্ট টাইম লাং মানে আপ্রাং সি কং এল কে লং লাসি কে থেক থে কাচিনি নে তা দুদু লাপেন কাফেরে তা দু লাস কে থেক থে কাচিনি নে জয়নি বা কাফেরিয়া জয়নি পেন স্ট্রেস পাং দোল দো বম পেন আকো আবিসি থু দেটে লাস স্ট্রেস পাং লাসন থট সি লাস স্ট্রেস বাং বারহি বম বা অং বম লো পুলোতে পু চুলাং কে দোজি বা চুলাং কেবাং পুতামে দেল চেটপ লাসি লাস হলমু বাং লা ফ্যামিলি মেম্বার্স তুমতাং হ বা আহে মাসল তুমবাং লাবাং ফ্যামিলি সাপোর্ট বাং পুরা পিনাংজি আকিমি জক আলোসো তামে লা মাদার্স কাছে প্লাংচেং বা আপাই কাছে প্লাংচেং তুম ফান্স তামে সাপোর্ট পিনাংজি ফ্যামিলি সাপোর্ট দোনাংজি বা হাজবেন্ড আপেনান আ সাপোর্ট দোনাংজি লা স্ট্রেসফুল সিচুয়েশন লাকে দোল লাপেন কে কে লাক তা ডোকক লাপেন কে অ্যাংজাইটি সন ডোকক টাং হ কাফেরে ডোকক টাং হ লাহাই লো পুলোতে চুলাং কে লাকে কে বাং বাংকে বাং বেদে দোদো আছাক তুমবাং বা বাং পুসি তামে বাং কাকে লাসি লাস আপদ কা এভয়েড জিয়া ফান বাংকে ফ্যামিলি সাপোর্ট নাং ও আথে মা বা ইনুত আলো সো প্রেগনেন্ট লো পুলোতে লা ব্রেন লং সিগনেল দাম্প যে প্রেগনেন্ট লো লাস লো সো লা পেন লাস লাস আল নি পেন লো পুলোতে এ ব্যাং গুটে ফিজিওলজিক্যাল চেঞ্জেস ব্যাং পো লাস লং সে এ ব্যাং লং হরমোনস তো লা হাই হরমোনস চেঞ্জেস ব্যাং পো লাসন থট সি কং এল দোলো পুলোতে লাস সিগনেল বাং তা ব্রেন লং দাম্প যে কং এল দো এল নন নন লাস কং এল ফান কাপা রেং নাং জি বাং কে চুলাং পিনাং পো সস চুলাং পা দো জি ফান ব্রেন লং সিগনেল দাম এট পো যে কং এল নন আমা হ্যাং থেক এলো নন চুলাং নাং পো পো লাসন থট সি ব্রেন লং পেন দুইটা সিগনেল বাং পো লাকে ইতুম দুইটা হরমোনস ইতুম অক্সিটোসিন পেন প্রোল্যাকটিন লা দুইটা হরমোনস বাং অ্যাক্টিভ পো প্রোল্যাকটিন কাম বাংকে লা চুলাং কাপা দো ব্রেন আলং সিগনেল দামলো ওসো আমা হ্যাং থেক এলো নন চুলাং নাং পো ইংকে নন ব্রেন বাং হাডাক পেন প্রোল্যাকটিন লাস হরমোনস নাং রিলিজ পো যে হালা চুলাং টিয়াল দামত বা বনাই দামত মিল্ক প্রোডাকশন লা চুলাং বনাই নয় নন পুপো লা পেন লা স হরমোনস বাং ডেট পেন কে নেক্সট আবাংকে অক্সিটোসিন অক্সিটোসিন বাং পিলো ক্ল্যাম্প পো হালা বাংকে লা হালা প্রোল্যাকটিন বাং চুলাং বনাই বমল টিয়ার বমল অক্সিটোসিন বাংকে নন লা স চুলাং পা বাং নাং পো হং ও ইজেকশন পুপল নিতুম বাং মিল্ক ইজেকশন পু মানে চুলাং হালা বনাই ল ইসি হরমোনস বাং ইসি হরমোনস বাংকে চুলাং হং নাং পা তেত নাং পো লা হং নাংকে তেতি বাংকে মহে তেতুম কাছে থানাসন কং এলসো বাং লা চুলাং আথে লং ইংসিপ নাং পো লাদাক নার্ভ তোল লাসন নার্ভ বাং স্টিমুলেট লো পুলোতে হা ব্রেন

0: কার বেংলং ডিস্ট্রিক্ট ফানকে পাথুপন এবং নিলিবাং এ সব বোলার সে পাথুপন
1: হুম
0: মিডিয়াম ফাস্ট বোলার
1: তাংতে ইনুত ক্রিকেটার চেপামান জি পুলো তাংতে কুপি পিয়া পুন লকে নাং জি
0: লাল মেন কে ফিটনেস ল ফিটনেস মানে ডেডিকেশন মানকে নাং সট ল কিচেং সি কে তুমলা কিছু লাই পেন্ডামি মেটার হলো হেলথ কোন মাই হেলদি লান সে ফিটনেস বাঙ্গে ডুপু মাটি দি লাল লাল সে কে নাং সট লাই বাং পেনাং মানে নাং ইসলামিক ইনুত ক্রিকেটার চেপামান বেগ জি বা লান সে আকাং তুই ইয়াং চেপালি দুঞ্জি বলো দে নাংলি ফিটনেস বাং চে মেনটেনিং বেগ নাং পো
1: তাংতে নন নাং লিপুলো ফিটনেস বাং এ ওকে প্রাণ বাং মেসেন নাং জি লাসি লা এ ওকে প্রাণ মেসেন জি ফান কে কপি পিয়াসন সি কে চোনাং পো
0: চুনাং পোকে একচুয়ালি কে নন কে আপনাং সঙ্গে লিদের লো অর্গ্যানিক বর্ম বাং এ কেলং সঙ্গে গলো নন মাঙ্গে পেনান কে লি তুমলা মার্কেট লং সি কেলং লহাই আহান জুনতু এভেলেবল আছে চুরি চটলো মাটি দি আমার সি পেনাঙ্গান কে লি তুমলা কিছু এক নেই হরম বাঙ্গে সে মেনটেন কেনাং সরলো গ্রিন ভেজিটেবলস লাহাই ছোনাং পো লাপেন্টে ভিটামিন পিমি মাকে দো হিসেরেজ তামি ছোনাং পো
1: তাংতে নাংলি নাংলি মিথাং আ হেলথ ফান মতে নাংলি ওরানা ফান নাংলি কোসন আছে মেনটেন
0: লাপুলো মেন কে লি তুম আর্লি মর্নিং শোস দা ডে পুমারে দে ইসি ইংলিশ সালামেন পুদাম লাসি নাংলি কোয়ান মাকে থোড়া লাপান সে লাইফ লং মানে ইসি নাংলি আপর চে লংগো নন লাপান থোড়া প্রাং পুলোতে লি তুম মানে টাইম দিছি রুটিন দা মেচ ফলো লং পো যেন বানাংলি ফাইভ এক্সাম্পল ফাইভ ও ক্লক মেন থোর পো সিক্স আনাংলি নানে ওয়াক দাম পো ও ফিটস তামি আকো লাসো ফি নাংলি আকো ইসন সনি হেমা সাই তামি চেরাব লং পো আপেন দানানে কে দাম জি দোস তামি পেনাঙ্গা পর চে লং লাসি মেন গে ইলি তুম ম্যাং উনআন গে থোড়া প্রাং লোপটে পেনাঙ্গা আসাই তামি চুনিক পো আসো থাকছিলি তুমি ফিটনেস কে ডাক মেসে চি মেইনটেইনিং লং পো
1: তাংতে লা কারবি নকবি ক্রিকেট ক্লাব আবাং গে কমেন্ট টু আন ইনকানবেন সিনাংলি তুম আমে হ্যাং গাবা থেক ল লাপেন কুপি কপুসন বেন সিয়ামে হ্যাং গাবা থেক ল
0: লালো নিলি তুম এনে গে জিরপো চলাং সই সই সি গে সালাম লাপুল হে নিলি গে প্রাং ক্রিকেট পাথুপি স্কুল ডে সুট পেন চেং লক ল সফি বাং নিলি আকাপ্রাক প্রফেশনস তুমি লুরিক চক ল মিউজিক না দু চক ল ল সফি বাং গে নিলি তুমি ক্রিকেট বাং আপন আপর চলং গে দেলা মতি দি আমাসি লা সফি বাং নিলি লাপু আপর চলং হদসন না ক্রিকেট না তো কোচ পাথু পাং চেং ল কে চেং সি গে লা নিলি তুম ফিল্ম আর্টিস্ট কার্বি ফিল্ম আর্টিস্ট তুমি পাথু ল লাসত পেন পেনাং নিলি তুমি ফিটনেস তামি মেক বম ল হে আং বংলাম নিলি তুমি ফিটনেস পান মেও এ আমাসি ফিটনেস মেক বম ল পাথু বম পাথু বম পাথু মে বম ল ফিল্ম আর্টিস্ট পেন চেং ল লাসত ফি ইউটিউবার্স তুম ল পাথু দুন ল পেনাং কে হাই দাদল আমাসি ল পু জিরপো জিরপো পেনাং আব্বা নাজর পো তুমি চেলং ল হে বিহে নি তুম পাথুরা পেনা জর পো তুমি নামে চেলং ল আমাসি ক্রিকেট ফর্মিক দে না ফুজি নি তুম মাথা ল হে সলগত নি তুম ল কিচিং সি কে ওয়াই সং রং পিপু দো জের সং বুতাপু লাদা দল ল সফি বিবেক সামলং হাই তুমি পু চেলং আমার সে নিতম ব্যাং এসিয়া ফর্মিং দেল আমার সে কার্বি নক বেপো কি ইয়ার টা নিলিম থাং মাসে কি ইয়ার হ্যাঁ বল ইদু লাং লাং লালে যা চুনিং এসি কি ফর্মিং লা
1: তাংতে লা নাংলি তুম কার্বি নক বে ক্রিকেট ক্লাব ও কোনানি কাহে লো বা আকাং টু ইয়াদিম কা খেলা দুন লাবু সন দলম
0: নন মান কে কার্বি আংলং কে মোস্ট প্রবলি কে ক্রিকেট কে হাপ আনাং ডেঙ্গান কে লিদুন দেলা তামি পেনা নন সন ডিফু এরিয়া পেনচেং লক মানজা বুকুলিয়া পেনচেং লক ওয়েস লাপন কে পাথু কে দই গলো হ্যাঁ আমার সে নন মার কে নিতম কে আকো ক্রিকেট পুলোতে বল দামি ল্যাঙ্গে নন সন ফুটবল তে ইসিবেরা বল সে পাথু থুমাতে নন একচুয়ালি ক্রিকেট বাং গেল সঙ্গালি নন সন টেনিস বলটা দো লাপেন হার্ড টেনিস বলটা দো সফি রেড বলটা দো নন সিজন বল পুটা পু লেডার বল একচুয়ালি নিতুম বাংকে রেজিস্টার পুকে কালি লাং নন মাতকে তামি নিতুম ক্লাব বাংকে যে নন পেন আ এজ ম্যাটার টেলো যেন মানে রিটায়ার টাং নমেন তামি না পাথু তুম দলো বাই ওবে কিমি তুম কে পাথু নি হ্যাং লা তুম না পাথু তুম দলো কে সফট টেনিস পাথু লো নন সফট টেনিস পাথু লো বলতে ইসি বাংকে নন সন ক্রিকেট জন্য প্রফেশনাল গেম পাথু লো পান মানে কিসিক সাক বাং কম আপুলে হে মাদু দমে পাথু ক্লাব ওনার লো সো ফিনিলি তোমা ক্লাব ম্যানেজার দো মানে সি টিম কে ম্যানেজ পনা ইনু দা ম্যানেজার কে নাং সদি ইলি তোম লং রবিনসন ইন টি পুডলো আলা পসন দা থাকসে ইনি তোম লং বিবিসন পুডলো আলা পেন্ডে হালা সো নন ভাই সং দলো লা তোম লা পুচে লাং সি তোম মা ক্লাব বাংলা পুসি পারেং বম লা পুলো যা
1: তাংতে লা নাং লি তুম আ ক্লাব আং বং বেন নন বাংকোনা মেম্বার্স দল
0: নন মাত কে অলমোস্ট পার্মানেন্ট মেম্বার্স পু বাংগে দুই গো এলাং হে নন মাত কে 15 20 স্কোয়াড কে দো নন সন লা হট পেন কে পাঠু নাম হোত ইনু দা পর দো ইনু দা ভে লসন হে দে লা পুসি চেমে নেচিক বম
1: তাংতে নাং লি তুম মো আফি বা ইন ফিউচার নাং লি তুম লা ক্রিকেট কোনানি কাহে লো দিম বা ইমি থ্যাং আ ডেট পেন আং তান কে দাম জি লা পুসন নাং লি নিং কে হ্যাং দম
0: নিলি নিং কে হ্যাং কে থেপি হক ল নাং লি নাকার জুতা চুরু ল পেন নাকার জুপন একচুয়ালি ক্রিকেট বাং কে নিলি কে ফার্স্ট প্রায়োরিটি সিপিদাত আপনার বিহেক পেনে দি নিলি ক্রিকেট পাঠুল আন লুট চকলো যে মানে নাংলি স্কুল লং সামিলা ডেস্ক বেঞ্চ লং দি ক্রিকেট তোমা মেন পিনে লাসি টক থিপ দিতি লানো মানে নিনিং কে হ্যাং হ্যাঁ

0: nong nila anta dolo je aro suchin ki ki cricket se pathula ji puta matha do aprang ho dalam bihe ko ho dalam ne la ana posi mane nilita la son non son la ipl puto do madidi indian premier league la ka solli ke thang ulo ha la son si si planning do je mo in future nilita me mo alenge thele man me det pusita me ajat pu pusita me chirap chiri jer poto men pu club isi form po thedung level an represent nu ji pu jar being long phan ha
1: tangte nang li ke inu a president lo matidi la si nang li risang ho ba nang li tima tuma phan nang li ko son pen se ning ka pirung pon pon
0: cricket ke actually ke invent a khela ke kalidan ma dine group a khela bot se isi team work ke nang so so logot nili pendet ta me team manager da dola so phi club owner pen da me ni tum invent a decision ke kitya ta ne lo ni sta me he athe ma as a team se ning pang samne as a all players ning pang samne la se la hai lo decision making pen cheng lo da financial da doji pima ke nang so players tum ta me mane ki so da ne da la hai pen sta me le tum ta me isi contribution ga do do lo je la so family long ke la son empire dopo alangli bangke la so ground along mangke decision ke ni bang la je la so minute out ema no ball kalima kalang ma so decision in at end po la poson lo most probably la difu lamba thu ke don ba 10 hours pui 15 hours pui 20 hours pui but international long lang nam bolute non son test match bolute ni pho khela dopo that means a result long pen do dopo one day international pui odi pui po odi li pui rnc pa thu po 50 hours ke pen non isi la bangke very common very popular la bangke 20 hours pui 20 hours lo pute dak mangke 20 overs tela par over longke 6 balls doji mari di so pa 20 overs pu pathu po la bangke shortest format of the game cricket ba
1: choroi glo nang li mission pen ke than pon pot athima cricket ka pathu ning hang pi ka tum da do sitamia jha ka tum ge a rules ba aron ka chini ne tum da do o mati di si choro lo nang li larda pen ke than pon pot tang te nang li tum penang ana dim ge ka khela dun tang ba ka pathu dun tang adim dolo pu sipu la sila ka khela dun anang bong pen nang li tum konani kisung ke phodun la pu son dolom
0: lalo last time isi kunangok pa isi incident puta kunangok pa do nilitum bokalia mate bolong komaji pusibu nilitum karbi pen puta da ke pathu da muhut sab so siksak chat do lo nilitum pathulo final ang angdengan lilo ama se bihu season lo po ke nitum ta player nitum dat atima men gela pulo karbi nok be pusipul ha teme isi club chipang tangji phange penangana players ke karbi mar ke do at edat mate ama se inut bhai nilo pu chohang pon player do lo ama bihu roima player ve dat rang ve dat hola puta do phulo ha moment mangge just recently kon lo 4 5 months aprang pusi pa bala so at exactly that man nilita ninga be june july la solom lo nitum actually a club si organize lo la mangge di nitum organize lo day tournament dolo la so penangana players penangana team tum nang participate dun dolo non son just met police tum da do la tum men cheng lo medical team tum da do la pen de belek belek a professional a team a players tum da do non son ho jai lanka pen ke bang da do ang tan men a team do pick la so thak তুম তামে সিনিগারং লকুচি পাহে বেকজি ফাজিন তুম দা বর ইলা হে আমা সি নি তুম ভান টিম তামে নাং মোটিভেট ও আলাংলি ক্লাব ওনার পেস তামে আলাংলি তামে পেনান আইডিয়া নাং থান বনবো নি তুম তামে পুচি শেয়ার দি দিলো লা সো ফি মাসে নি তুম মাং তা লা সো টুর্নামেন্ট মাং গে এনি হাউ চি পাহে বেক নাং পুইসি কমিটমেন্ট চি পিলা হে চি পিলো সো পর টিম এফোর্ট বাং মে পিক নিল তুম মাং দি কি চেং গে জুত মানে কেরেম জি পলাম জি থান থে কি চেং পেন তা হাইট থর মা দাম থর মানে ইসি আমেন দা নক বে পুনো মাতি নক বে সো চি সং বম মাং বম চি সং বম হাই I thought of final the hype in anlo so bang ning arong pi anlo
1: tangti nang lila final ke hai dona bang ke comment tu ahot
0: recently actually anili tuma club tame ke form ke 2024 mati di amasi difu maloma tournament penangan ke non son major tournaments jeneba night tournament non last anili tum la night tournament ke host hedi asota anili tum si hype anlo so the champion lo la so phi low budget pu isi che thanglong kaibeng long long cricket atum men latum da host lo night tournament akola tum da me tournament isi host lo tuma tournament da ni tunli tum pathurun pen mane che pahai do long lo la kolo je final
1: tangti nang li tum la cricket ka khela long strategies

0: তামে পিজো পিজো পেশেন্স ব্যাং কেনাং সত আনুতিন সে তামে এদি আনুতিন
1: লাল
0: ব্যাং ফুসতেম পেশেন্স দলো পোতে কেমাং জিয়ে সন গে কিচুন চিদাত পুগে আবে ইমিথাং চে পাতুক নাং পো ইমিথাং তা রেসেট নাং পো নন কাই দিন মাঙ্গে আথেমা নন ওবে কিমি তোমান গে জেনজি বুঝি পুব মানে দে জেনজি তুম মাঙ্গে লাল যে স্মার্ট ও আপ্রাংলি তুম হুসন নাংলি তুম হুদ আকাই তামে এমাহাং থেক প্লট পেন গে মোবাইল আহাই গে থেকলং লই মাতে তবে নন হুদ আকাই বাঙ্কে লাপুলো যে আর্টা নিঙ্কানে থম দাবেলাং তামে নাং ইউটিউব চিবের থেক লান ডেভেলপ লো মনে দাম সোমার তোমার মাইন্ডসেট বুঝে তুমি হেঁটে কেমি এটা দলো আকে হেন ওটা দলো হ্যাঁ আমাক লো তুমি পেনাঙান মেচোর ডেট দিল নন মাঙ্গে লাহাই তুমি থেক ডেট দিল টেকনিক্যালি মানে এঙ্গেজ ওলো লাপে অ্যাডভান্স ওলো ডিজিটাল লাকাই লো মাটি আমার সে লাপুলো লাসি লাহাই হিন পেন তুমি ইতুম ব্যাং আবার সাইচো এন পোনাং পো নন সনলা খেলা হিন পেন চেংলো নানি কে কিলুনে হিন পুনত মানে একটিং পুনত বা লাপেন দুথুলাং কে চার্লি হিন নাথু ব্যাংকে কে পাপ্রাং নে কেনাং সব নন নাংলি স্পোর্টস পাথু আজাদ পুস্ত আমি কে চার্লি বাঙা কেনাং সব হালা বাং দোবেক নাং জি থেমা নন সন ইতুম কার্বি তুম ব্যাংকে আফাই জমি গলে মানে এপিএসসি ইউপিএসসি কে পাস বাং কমি গলে লাসি লাহাই আবার সাইচো এন নাং জি থেমা নন সন ইলি তুম কার্বি পপুলেশন গে জমি গে হেকমতি দি ইসিএস ডিস্ট্রিক্ট লং পুনত লাপুলো সাকুরি কে লং আফাই বাং কম পে লাসি উন আন গে কে পড়হি বাঙ্গে মেন প্রায়োরিটি কে পড়হি লো লা সব হি বাং নন সন এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটিস লাহে নন সন লা পেশন পুনত নাং ক্রিকেট পুন মিউজিক আলাহাই গে ইসি প্রফেশন লো পো ফিসে তামে নাং মেন কে চার্লি মতি দি লাসি নন লমাকাই বাং কে চার্লি কে নাং সট পেনাং না তুম আনিঙ্কান বাং সি গ্রাজুয়েশন পাস বম লো এমএসসি দা পাস বম লো মাস্টার্স দা পাস বম লো লালো তামে লান সো সে দু নাং লাং লাঞ্চল নি লি পুই পু বাঙ্গে
1: চোরলো নাং লি মেসেন পেন রেডিওকার জোড়াটা তোমা ফান বা ওবে কিমিয়ে তোমা ফান মেসেন মেসেন আলাম কে থান পন পট তাংতে আপরডা দই গলপত ইলি তুম পিনি চি হচ্ছি পুরা যাই মেগা বাঙ্কে লাপন লিং টনি কগলো না নাংলি আপর কাছে পি পেন লাদা কে ব্যাং আপত নাংলি ফানা কেরো পিপার পিকল নাংলি কে ক্লেম আসাই লং আনসো শেয়ার নাম লে আহির জুমি নাম পা পিডন লো না লপন আপর নাং লিতুম কাপাথুয়া যাই মেঘ আং ডেঙে লং পেন মিরলং কি রং ফাড়া পেন হুট বাং ট্রেসি রং পিপি এতমাং বং ক্রিকেট কাপাথুয়া পথাক চেহু চিপুট আর জেক লং টাংলো তাংটি আদুন্থুয়া যাই মেঘ আং ডেঙে লং দাম দেয়াফ্রাং এসন কেনাং সট কাপাচিনি আলাম জির আর জেক থা নাং লিতুম জং সি কাচুনিং রিয়ালুন জির আর জেং তুং পুলো তাংটি আলম বিলম যাই মেঘ আলংলে হোয়াটসঅ্যাপ নাংলো ইগনন হোয়াটসঅ্যাপ নম্বর কে সিরকেপ ফ্লি ট্রক্সি ট্রক নেরকেপ নেরকেপ ফাইভে ফাইভে নেরকেপ ফ রুই ধুইগল সিরকেপ ফ্লি ট্রক্সি ট্রক নেরকেপ নেরকেপ ফাইভে ফাইভে নেরকেপ ফ হোয়াটসঅ্যাপ লঙ্কে তকনাং জিকে লাপু হেনল জাইমেগামেন আলম বিলম কমাৎসি কিলুন মা লুনসে পি লুনসে পোয়ামেন আলুন আলাম থে আসাপ সো তকনাং জি কার্যুকাংতুং আতুম কেদোয়াদে মাতে আরং আমেন লাপেন কার্যুকাংতুং আতুম আমেন আলম বিলমা যায় মেঘকে এরুয়ে লং বা তা হিনি সি রথ পার্যুচত লাগে ভমকুরুয়ার নি আদা পরফা নেরকেবরা আজে তিম পেন আজো পরফা সেরকেবরা আজে তিম আপর আন মফিয়া কায় হোদ রেংদক রেংনি পেন কে দোলং জি আফান নন পেন আসাপ সাপ দিহিন কা বীরটি এবে চিংহয় নাংজি দিহিন কে পাদাম কাচেরে থেক আতুমসি বীরটি থেক চজি লাপেন কা বীরটি পেনসি কাচিং থোরা তোয়ার দুনুঞ্জি আহক লাপেন নিং কাছে থেকলং আ বেংলংসি দিহিন বীরটি দাম নাংজি কা বীরটি পেনহেনলো আতিরি কে মানজি লাপেন আতিরি পেনহেনলো মেথাং লাপেন দেট কাচিং থুরিজি রিহিঙা মে কে পন ই আরিয়ালং মে থুর ও ঠেকলং পুলোতে কাপা মেপজি আফান লাংচর ইগ্রে আপ্রাংসি কে মে না সুইচলে ইংকির ইগনন লাংকে চরকে নাংলিয়া কিসুং ফুইক দেজি নাংলি রি জং সি লাং চাম্বক পুলোতে ইলেকট্রিকা সুইচ অর ইক দেড্রি নাংলি আকিসুং ফো দেজি রিহিঙা মে কাপা চেলেং জি আফান পুরা কেদাক তাং আরি পুথত ইংথুন থুইগ্রি লাপুসন থাক থাকসি আকাহাই নটাঙা সুইচ লাপেন কি ফুক টাঙা প্লাক হাই হই চেপারে দেং দে নাংজি রিহিঙা মে কেপন ইয়ানু জগালং রিহিঙারি জাংলেন থেকলং পুলোতে অত ইগ্রি লাপেন বাঙা কাপড়ে গা ফান্তা কেপা অত এদের জিয়া ফান পিনখাত দোনাংজি রিহিঙা মে দাম জুই পুলোতে মে কাপা বাং থুজিয়া ফান পোরা ট্রান্সফর্মার ফিউজ আরি কেলার থুজিয়া ফান ক্লেমিক দেট্রি

0: চেনামদা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইদু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্তা দলো
0: কপি পিলো কাপাচে থাংমে আসন মুংকে
1: কাপাচে থাংমে আসন আনতে দোপিকল আর জুইক নয় হো মাই মিটিং কে দোজে আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থে কাবিরটা কিথি কে জাঙা বিরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পু বিরটা হেম কি মিকিলুত আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙা জে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বিরটা লাপেনান পারাতা আসন আসন দো পিগলাং
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লক হোমরি দাম নংজি কে
1: লাদাক লো আকাশবাণী দিফু লং লো মেনা জং সে দাম দে পুলোতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জে থান বাপ্রাং দা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলা
1: ওয়াংিক নই লাদাক আকাশবাণী দিফু লং
2: লগে আকাশবাণী দীপু জয়মেকে বাংলাকে এফএম ব্যানা লংপেন মেগাহার্টস ফারুই সিরা তক বরা সিরকে প্লাপেন নিউজ অন এয়ার অ্যাপ আকেরা পেনতা আর জিগমে ননা দুনথুয়া জয়মেক আং ডেঙলং দামিলো নাং লাগে লামজেরা জয়মেক লবাংসো লামজেরা জয়মেক আং ডেঙলং পেন পিনি নালি তোমা ফানাকে ওয়ান পি লাগে তাঙ্কা কাবিরটি কেনাং সট বা ফুথাক লবাংসো ফুথা গেলে তোমা ফানাকে থান পঞ্জি লাগে তপন বেয়া হিন পেন তাংটে আর জিগ সেনাং আলাংলি পেন কেথান আলামজির
3: পিনি নিলি স্মল সেভিং স্কিম আলং তাঙ্কা কে থাপদুন পেন আলি লং মেমি পেনাং আন স্কিম আপু থাকছি চেথান পনপু আফ্রাংসি কে স্মল সেভিং স্কিম কপিল লাপেন ক আন আলি কে দৌমা লাসপু থাকলে চেথান দামসিনা স্মল সেভিং স্কিম লাকে ইন্ডিয়া গভর্নমেন্ট পেন কে দেং পন সেভিং স্কিম লাকে কাদক কাবে আফানতা তাঙ্কা কাবির টি জি এফান আনিং কিরুং আফানলো কেওং দুং সেভিং স্কিম গভর্নমেন্ট পেনসি কেলাংদুন লাপেন লাকে থাংটা কামাথা কিসুং লাপেন কাফেরে মিমি আবি পুসি কিহক পন মিনিস্ট্রি অফ ফাইন্যান্স আতুমসি চিক্লো জন্থম পেন এফং স্মল সেভিংস ইন্টারেস্ট রেট কাপাথিক আজাহাক কাচিহুং মুচত স্মল সেভিং স্কিম লাকে পাবলিক প্রভিডেন্ট ফান্ড থিহেক পেন পিপিএফ ন্যাশনাল সেভিং সার্টিফিকেট থিহেক পেন এনএসসি লাপেন সিনিয়র সিটিজেন সেভিং স্কিম থিহেক পেন এস সি এস এস হেনল স্মল সেভিং স্কিম অলং তাঙ্কা কে থাপদুন আলি পুথাক চিথান পনসিনে স্মল সেভিং স্কিম অলং তাঙ্কা থাপদুন পুলুতে আসাবেত পুসিতামি তাঙ্কা থাপদুন ভেয়ারপু লাহাই স্কিম অলং আর্জি ডিংলেন পেন আপর আন তাঙ্কা থাপদুন নাং লাপেন আফি আলি কেলং তা মিসেন লাপেনথু আসাব সাপ আতাঙ্কা কে থাপদুন পেন কেনাং সট কালি পুসিতামি তাঙ্কা কাপাদাম তাক আবাং জকপু লাহাই স্কিম অলং তাঙ্কা থাপদুন পুলোতে মো কেবাংজি আর্নি আফান কেরাই পন্ডু কেওংদুং স্কিম কে ইন্ডিয়া গভর্নমেন্ট আতুমসি কেলাং চারিদুন আজক লাদাখ চংথুই দে জি পু কাফেরে মিমি আবি লাহাই স্কিম অলং পেন তাঙ্কা কাচেলং জেহুত কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেশন পেনসি কেলাং পন্ডু কম্পাউন্ড ইন্টারেস্ট আজয়নি আর্জি ডিংক্লুই আপরাফান তাঙ্কা কে থাপদুন আতুম ইন্টারেস্ট আফুথাক ইন্টারেস্ট লং লাপেন কাচেলং তা মিসেন কেওংদুং স্মল সেভিং স্কিম অলং ট্যাক্স বেনিফিট মতে মিদু পেন কে জগদু জংপন মে লাহাই স্কিম অলং তাঙ্কা কে থাপদুন আবার

nitum adai chitu mate penalty pinangpo jongsi labangso scheme along tangka ke thabduna bang achiklo jonwang ke thab nangjia tangka chiklo jontrok an thabdun un edet pulote labangso tangka khangchekpo chiklo jon krehini anjongsi tangka thapthedet pulote labangso account asai pawang vedetpo lapen chiklo jon inkoira plea phi account amatsi inkir checkpo post office recurring deposit account ningkan pho an tangka ke thab dun me post office recurring deposit along achiklo janwang tangka cho thab dun me rd scheme along chiklo jon thompene pho compound interest long the bankso small savings scheme along chiklo jon trokep mate ningkan pho an tangka thab dun nangji achiklo janwang tangka cho thab dun si tangka kabir ti dunji atuma phan post office rd scheme me pick interest rate ningkan isilong phan phora tokbora craner cap 5.8% andu script box rd calculator pen ta rd long ke thabduna tanka pen ka chelong tu je puthak langmi post office recurring deposit along ki jumnai sika cap atanka thapnang ji aki ong abanke la an si thablong ji pu kapathik ponave india long ke do india so arta ningkan craner cap ke chogatum post office long rd account ingpu me আর্টা কিজুম আতুম আর্টা নিংকান কেপ কে চক লাপেন আন সুসে আতুম তা আপাই পোতুম পেন একাউন্ট ইংপুমি ওসুমার আকি বি আতুম আফান্তা আপাই পোতুম আর ডি একাউন্ট ইংপুমি আপর চক চেয়াকো পোস্ট অফিস রেকারিং ডিপোজিট আতঙ্কা চো এন্ডেট লংলি জংসি কপিনে এমার্জেন্সি মতে কেনাং সত দুকক পুলোতে রেকারিং আতঙ্কা চো এন্ডেট মি সীতামে লাকে সুরি সি আতঙ্কা লং সিকাই সি আন আদাই এন পনপু আর ডি একাউন্ট অলং কিজুম নেই তা নিংকান কে থম আন কে তঙ্কা থাবেক নংজি লাপেনথু চিক্লোজন থম আফ্রাংসি তঙ্কা চো এনথু দেট পুলোতে ইন্টারেস্ট পি পনপে পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম লাগে লো রিক্স ইনভেস্টমেন্ট স্কিম লাদাখ তঙ্কা কে থাবদু নবাং ফু আফান আচিক্লো জনবাং ইন্টারেস্ট আতঙ্কা কিপি নন ইন্টারেস্ট রেট লাগে ফান থ্রকরা তকবর থ্রকরা ফাইভে 6.60% আন্দু লবাংস স্কিম অলং নিংকান ফ আন তঙ্কা থাপদুন নংজি আপর চকলতে কে থাপতং আতঙ্কা চো এন থু দেট জি কালিতে পুথত লবাংস তঙ্কা লবাংস স্কিম অলং থাপ থু দেট জি পুসিতামি তঙ্কা কে থাপ নংজি কিজুম নাই সিকা ফারুক্রে ফ লাপেন কে অং নাই সিকা লাখ ফ্লিরা সুরি ফকেপ আতঙ্কা সিনিয়র সিটিজেন সেভিং স্কিম সিনিয়র সিটিজেন সেভিং স্কিম লাকে পোস্ট অফিস স্কিম ইন্ডিয়া গভর্নমেন্ট পেন্সি লবাংস তঙ্কা কেথা বাফু থাক কেলাং চারি দুন লবাংস স্কিম অলং ইন্টারেস্ট পেমেন্টস পেন রেগুলার ইনকাম লং ইন্টারেস্ট বাং নিংকান ইসি লং চিক্লো জন্থম পেন এফং সি কি ঠিক লাপেন তঙ্কা কেথাপ দু নবাং ফু একাউন্ট অলং সি কাছে থাপ লবাংস স্কিম অলং কিজুম নাই সুরি সি আতঙ্কা লাপেন কে অং নাই সিকা লাখ ইসিরা সুরি ফকে বাতঙ্কা আন থাপমি লবাংস সেভিং স্কিম আপর নিংকান ফ আন দু লাপেন তঙ্কা কে থাপ দু নবাং পুথত নিংকান কে থম তঙ্কা কে থাপ আপর পাবাত থুমি এস সি এস এস অলং তঙ্কা কে থাপ দু নলং ইনকাম টেক্স এক্ট 1961 অলং কে দু আন্ডার সেকশন 80 সি আতেং টেক্স মতে মিদু পেন কপা জক পন্ডু সীতামে স্কিম অলং পেন কেলং ইন্টারেস্ট ইনকাম কে টেক্স মতে মিদু এন ইন্টারেস্ট ইনকাম সুরি ফকেপ আতঙ্কা সোসে পুলোতে টিডিএস তামে থানদুন এস সি এস এস অলং তঙ্কা কে থাপদুন আতুম আপর চক চেয়াকো তঙ্কা চো এন্ডেট লং সীতামে তঙ্কা কচো এন আহত আপর চক চেদেরা জক আদাই এন পনপু তঙ্কা কে থাপদুন নিংকান ইসি আফি আপর চক চেয়াকো তঙ্কা চো এন্ডেট লং নিংকান হিনি আফি তঙ্কা চো এন্ডেট পুলোতে ফান ইসি আন আদাই চিতু নংপো জংসি তঙ্কা কে থাপদু নবাং আপর চক চেকোসি চেবয় জুই পুলোতে একাউন্ট ইংকিরপো লাপু নমিনি আবাং সি এস সি এস এস একাউন্ট আতঙ্কা লংপো ন্যাশনাল পেনশন স্কিম এন পি এস ন্যাশনাল পেনশন স্কিম এন পি এস লাকে সেন্ট্রেল গভর্নমেন্ট আতুমসি কেলাংদুন লবাংস স্কিম অলং পাবলিক প্রাইভেট সেক্টর অলং কে ক্লেম আসাই খি লাপেন আনঅর্গেনাইজ সেক্টর অলং সাই কে ক্লেম আতুম থাপদুন মি লবাংস স্কিম কে রিটায়ারমেন্ট বেনিফিট আফান মিসেন

lapona pornang litum karbi lun je tha kaluna chai me ang deng long pen jumisen alun je rj long tanglo tangte lun ke rot ke par jo bang ki lapon si kang toniklo lake akashwani dipu jai me ke bang lake fm ben along pen megahertz pharu isira tok bora sir ke pla pen news on air app along pen tanang litum rj me tangte pini ke rora jai me ing ton te aprang chiti ni phai ing kora troxy bhom guruar ni mate pena bada wa phan jai me ga phuthak ac pini si chethan mexenang pena ba jai me ga long nang litum piniar ni pwa jai me ang deng long pen ka che tok bi pen ke thana lam jer rj long ji adun thu karbi lun bare malona jai me ang deng long pen asona son lun barem nangli do mar jek long ji lade pen lo pulo tang te klim somara jai me ang deng long pen klim somara tum ka che than apu thak nangli do mar jek long ji laben লাজুদের পেন নপুলো তাংটে কার্বি লুন চেতোয়া যায় মেঘ আং ডেঙ্গা লং পেন জুমিসেন জুমিসেন আলুন আর জিগ লং জি লাসো ফি আলম বিলমা যায় মেঘ আং ডেঙ্গা লং পেন আলি তুম কাছু নিংরি নিংকে দকালুন সেতামে আর জিগ লং জি লাসো ফি তিরি মাকায় যায় মেঘ আং ডেঙ্গা লং পেন লর চুটি আকায় আলাম ফুথাক ফান্দার টেরন পেনকে থান আর জিগ লং জি লাসো ফি দীর চুমাই রংপি আকায় এলাম ফুথাক স্যামসং ইংটি পেনকে থান আর জিগ লং জি লাদের পেন লোপুলো তাংটে লাম কানা যায় মেঘ আং ডেঙ্গা লং পেন বোলো জনি আদাক সাং প্রত কিরিক পফুথাক ধনিরাম খুরুলা পেন আর সাং হুতুম কে থান আতুমো আর জিগ লং জি তাংটে লাহেনলো পেনাবা যায় মেঘ ইগলো তাংটে পিনি চিতিয়া চেকলো নিফাই ইংকরা ট্রক ভোম টিয়ারনি কেরোডা যায় মেকি লাপোয়ানসি কাংটনিকলো নীলিমেন জুলি বেপি লাপেন পিনংবে কন্ট্রোল রুম অলং সাই আরপু কেডেঙা বাংামেন লাকে ইঞ্জিনিয়ার অন ডিউটি বীরেন তিমং লাপেন ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট স্যামসন তারো তাংটে পেনাবা দাবলে চেতং থুইগলো নাং দোমে থাকমে আজো কেমে কার্ডম জেহিন্ন